লাগে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরে পর পর ভাই ভরা মিনিট ভকেব চকসি রেডিও কার্যুয়ারা দো আন ফান নীলি প্রিয়াঙ্গাতে রাংপি কারডম নং পাচিরসি পিনি কে চেংসি এ ট্রান্সমিশন ইংপু পনিকল পিনি ওসিক নিফাই ইং কয়রা ট্রক ভমতা আর্নি জ্যামে কে ব্যাংলাকে এফ এম ব্যান আলং পেন মেগা হার্টস ভারুই সিরা টকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীফু আজাই মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর জুলং একজি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেয় আবাং ফুয়ামেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বাসুমতারি ডিউটি অফিসার রাখি তেরাংপি লাপেন মুনিত কাংথুম কারণে আসাইকে ক্লেম্পনা বাংকে সার ক্লেং টিসু

পিয়াছন অমুংসি কেরত কপার জুপনিক জিমা চেথানদাম মেক্সিনে পরফাই ট্রকরা মিনিট কেপর নাংলিতুম আর নামাফান কংডুকার্ডম আলু না জাইমেক আংদিং লংপেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট থংকেপ্রা ফপর নাংলিতুম নীলি লামথে আ জাইমেক আংদিং লংপেন লামথে ইথে থিনি নাংলিতুম আর জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট থংকেপ্রা সের কেপর নাংলিতুম পিনিয়া সারলামথে আ জাইমেক আংদিং লংপেন সারলামথে আর জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট প্লি কেবর নাংলিতুম কার্বি লুনবারি মাজাই মেক আংদেং লংপেন আসন আসন লুন আর জু ইকলংজি পরফাই ট্রক সিরা মিনিট কেবর নাংলিতুম টকলাং আজাই মেক আংদেং লংপেন চিহুচিপুত লাপেন লামজির আর জু ইকলংজি পরফাই ট্রক সিরা মিনিট প্লি কেবর নাংলিতুম লুন জেতো আজাই মেক আংদেং লংপেন আসন আসন লুন আর জু ইকলংজি পরফাই নিয়ার কেবরা মিনিট থংকেবর নাংলিতুম কার্বি লামারজান আলু না যায় মেক আংদেং লংপেন জুমিসেন জুমিসেন আলুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট ক্রিপ হপর নাংলিতুম হিন্দি ঘজল আলুন আজায় মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই সের কেবরা মিনিট প্লি কেবরা ফপর নাংলিতুম ইংলিশ আলু না যায় মেক আংদেং লংপেন আসন আসন ইংলিশ আলুন আর জু ইকলংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হপর নাংলিতুম লামের আজায় মেক আংদেং লংপেন হিরজির আর জু ইকলংজি পরফাই কেবরা মিনিট থংকেবর নাংলিতুম আসামিস লামারজান আলুন আজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর জু ইকলংজি পরফাই ক্রে সিয়াপর নাংলিতুম সোয়ার লোয়া সিয়াংটং আজাই মেক আংদেং লংপেন চিহু চিপুত আর জু ইকলংজি আর্নি দিল্লি পরফাই কেথমরা মিনিট প্লি কেবরা ফপর নাংলিতুম গৌহাটী পেন কাপাচিতাক আসন আসন কার্বি আজাই মেক আর জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট থংকেবর নাংলিতুম ডিমাসা লিরমি আলু না যায় মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর জু ইকলংজি

কার্ডম, নিলিমেনকে, সিমাক্রপি, নীলিকে দোকে, ইংলেঙার লাপে, নীলিকে সাইকে ক্লেমকে, লংহংকে পাংরেং পেনহানল, লংহংকে পাংরেং কে এজন বেত্তা কালি জনি জন থমদো কে পাংরেং, লাপেন আসোতা চুয়র লংল, আকেথেতা চুয়র লংল, লাপেন লংহংকে পাংরেং কে এম জয়কে তাকালি সুংগাসুং ও ইনিংটা দিং নাংজি, ইনিংটা দিং পিক নাংজি, মেন মেন কে সুলিলে লাসি ইনিং দিং ও নাংজি, নিকে লাপুলো লাপেন সি চেপানিং দিং পনবম সি, নিসমার তুম ফান আনতা স্কুল ইপাদুন ল লংহং পাংরেং পেনসি, হেম তুম আনতা হেম পেনতা এরো ফানকে লাপেন সি সুলি বম বম ল।

লাপোয়ানাপর নাংলিতুম নীলিলাম থে আজাই মেঘ আংদেং লংপেন সীমা ক্রপি কেথান লহং কপাং রেং আপুথা লামথে এথে থিনি নাংলিতুম আর্য ইক লংতাংল লাকে আকাশবাণী দীপু। এসন গেনাং সত কপচিনিয়া লামথে আর্য ইকথা নন ভোসে গাছিকলো নিফাই ইং কয়রা নিয়ারকে ভমগুরু আর্নি আসাম স্টেট আর্লো কার্বিয়াংলং ওয়েস্ট কার্বিয়াংলং লাপেন কেদো আনা ডিস্ট্রিক্ট আলংতা পোলিও আদোবাই কিতুং আজাইমে ডেং পনিকলো লাসি রাদ্দেত দোয়ান আতুমতা ওসো আমাহাং কে থেক থেক দেট পেন নিংকান ফ আন আর্তা আউসোমার ফান হালাবাং সো আর্নি পোলিও আদোবাই কিতুং আদিম আন কপালে দুন ইকজি আফানসি পাচিনি ইকলো কেনাং সট কপচিনি আলাম থেকে লাপনিক চটলো এসন গেনাং সৎ কপচিনি আলামজের আর্য ইকথা আকাশবাণী দীপু আজাইমে কার্যুদুন জিয়ে ফান আদাব আর্নিবাং তা পরফায় ট্রক্সিরা মিনিট কেপেন পরফায় সের ক্যাপ আন লাপেন আর্নি কাংসাম পরফায় ফপেন পরফায় ট্রকরা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী দীপু আজাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্য ইলং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজাই মে কেদো আন কার্যুদুন জি আফান আদা পরফায় ভরা মিনিট ফ ক্যাব আপর পেন আজো পরফায় ক্যাব আন এফ এম বেন আলং পেন মেকাহার্টস ফারুই সিরা তকবরাসের ক্যাব লাপেন নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আকেরা পেন্তা নাংলিতুম আর্যুলং ইকজি লাপেন আন পার্টা কচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্তা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সট কাপাচিনি আলাম জিরকে লাপানিক চটলো লাগে আকাশবাণী দীপু নন নাংলিতুম পিনিয়া সারলাম থে আজাইমে

0: Women's T20 World Cup, India defeated Bangladesh by 5 wickets in a Group A clash in Manchester, England last night. Opting to bat first, Bangladesh posted 136 for 8 in the stipulated 20 overs. For India, Radha Yadav picked up 3, while Sri Charani took 2 wickets. In reply, India comfortably overhauled the target, losing 5 wickets in 16.5 overs, riding on Shefali Verma's 53 off 34 balls. Shefali was adjudged player of the match. With this win in Group A, India have 6 points from 3 wins and 1 loss. Now, the Harmanpreet Kaur-led Women in Blue will need to beat Australia on Sunday to comfortably secure a place in the semi-finals. And that is the end of this news bulletin.
1: Lake Akashvani, Dipu. Jameke Vangbom Lake, FM Ben along Pen Megahertz Paru Isira, Tokbora Sirkep, Lapen. Akashvani, Dipu, Ajameke do Anta, Nanglitum, News on Air, a mobile app along Penta, Archulong Ichi. Nonanglitum, Toklang Ajamek, Angding along Pen. Mohindro Timung, Lapen, Hood Bang. Rubjili Intipi, Atumangbong. Kapang Ok, Kankira Hood, Loka Charlio, Sumaratum. Kupisi ke klem ke dam ke mesenjima la so putha nang litum chihu chiput arju ik longpo to tangte arju ik sena la bangso a chihu chiput
2: tum la dak studio long ke phang ok kang ki ra hut lo ke charlie o somar la pen lu than bang la pen apia putum a them leng a puthak si nili sister nivedita girls high school difu a principal alang liamen Sir Mohindro Dimung Pensi, Chihu Chiput Pado Ponjia Pansi, Bori Iklo, Lasi Laso Chihu Chiput Pado Ponjia Pan Pura, Alang Lipan, Kachopapon, a Teng Pen, Wang Si, Non Nilitum, Studio Microphone, a Teng No Wang Pen, Naini Tanglo, Lasi a Prang Si, Nilitum, Alang Lipan, Suri Suri Cardom, Pajiriklo, Cardom,
3: Cardom.
2: Tang Te, Non Ilitum, Charju Jetan Lepangcheng Pononang. Kapang o kankir labang suapor hut apiepo tokbang thanbang lapen asumar atum kupi themleng apsi ke endunang ji la soputhak nangli thanpachini ponik jima
3: ahoklo kepang ok ahut matangte july tarik sipen july acheklo tarik thongkebra sian ke school kankir pado school le kankir pado kok poifak sitame api apo lapen thanbang lapen kacharli asumar atum pusitame আর পুই পেন কে জগলো লাপুসন কালিয়ে লাসি লাসো অপর হোট পোসিটামে থান বাং আতুম আর পুডো কে ক্লেম্পন নাংজি আসাই লাপুসনটা দো লাপেন আপিয় পোতুমটা দো লাপেন কেচারলি অসমার আতুম সিতামে দো লাসি ঠিহেক পেন নিলি জংপনিংটু আফ্রাংসি থান বাং আতুম থান বাং আতুম আর পু পুলোতাংটে নন দো বম লাসো কায় এলং আবাংকে এলিতুম থেকদাম লং স্কুল ইংকির কে আকু মানতেলা কেফাং অক লাসো কাঙ্কির চেং চে আকু আমেথাং আর পু পুজিছিনি সি লাসে অসমার আটুমা ফান পুসিতামে লা নিথং কেব্রাই সি আপর হুট লাপু আকে জয় পাদাম দিদে জে আফান লাসি লাতুমা ফান কাইকেতা আমেথাং আকাম মাতে কেচারলি আকাম আলং আসাইলং কাইকেতা কেচেরা বের জে ফান পুসি টিচার আটুম এসাইনমেন্ট মানতে হোমওয়ার্ক লাপুসন কিপি পাডো লাপেন লাবাঙ্কে লা সাবজেক্ট থ্রক থ্রকসি কপিমাকে থানপন লাসো আ সাবজেক্ট আনতা লাপুসন সে পিপন পাডো লাসন ডাক থাকসি আপি আপোতুম পুসিটামে লাসো আপর আহুত এঝাকার পু কেদেং পনাংজি মানতে আসাই গে ক্লেম্পনাঙি লাপুসন দো লাসি ঠিহেক পেনিলি জংপনিংটুং আপো আপায়াতুম পুসিটামে লাসো অপর হুট আবাঙ্কে ও সমার আতুম আবাঙ্কে কাইকে পুসিটামে বন্ধ মা দে কাঙ্কের লো পুলন্তে আমেথাং মেথাং কেচারলিয়া সাই প্যান কেচে পা জকসি কাইকে তা দোপং লাপুসান সে অপর কে পাদাম মোবাইল কেলাং টিভি কেলাং দনরা বা সমার প্যানকে জুইরাপ লাপুসান সে আনিং কে হ্যাং দো পুয়েফাক সিটামে লাতুম আফান আবাঙ্কে লাপুসন পাপাদাম জুই লাসো অপর হুট আনাজা কেদিং লাপু মাসি পাপাদাম জুই পো আবাঙ্কে আপু অপায়তুম চকছে দেজি লাসো পাশি আপু অপায়তুম আর পো আবাঙ্কে লাপুসন ল টিচার আটুম পেন এসাইনমেন্ট মাতে হোমওয়ার্ক কপিপিয়া সাবজেক্ট সি কি পিদোমা কসন সন

0: তামি রিয়েলিটি মানতে আহক লাম বাং কেলা পুসন কালি নিথং ক্যাবরা এসি কিজুদ লো পুলো তাংতে আগস্ট ফার্স্ট প্যান লো পুলো তাংতে আকো হালা সো আ কাম হালা সো আ সাইসেলে তুম চে অর্পণ নাংজি ইতামি লাতুম চেতেং নে দেয়াতলা পুসন দোকক দে টি লাসো পছি আহুট প্যান আহুট আবাঙ্গে নিলিতুম টিচার লাসো আবাং ফুয়াতুম পুসি তামে লাতুম আফান কে রিমাইন্ডাম মানতে লাতুম আবাং হদাই তা মেথাং মেথাং কাম প্যান কাছি ও এদিয়া জে ফান আহুট প্যান বাঙ্গে হোম ভিজিট দোর টু দোর ভিজিট লা পুসন্তার ডো দো লা সন্তার ঠাকসি লা সো হুৎসি লা আপো পায় তুমান বাঙ্কে কেথান কিমুম লা পুসন পা দোকাং লা সন্তার ঠাকসি আপো পায় তুম সিতামে লা সো তেং জেল তুম এক পনপ ক্ল্যাম পনপ দাম পো লা সি লাতুম ফান কে বাই ল মানতে লাতুম ফান কা কন্ট্রোল ল লাতুম ফান আনিং লা সনসি হেম আর লুসি দো নাংপো দাম দে দেড় নাংপো আমি থাঙ কাম লংসি কাইকে তা আমি এক জিবি পো নাংপো পুলা পোসান লা তুমকে মাথা দুদ
1: লাপেনটে সোনালাম লংদাম পুলোটি কুপিয়া পোটসি আজাহাক লম সেন্ট্রাল স্কুল পুস্তামে লাই হই লং কাঙ্কির পন দাপ প্রাং টিটি লাসি লাসো পুথাক নাংলি থানিক জিমা
0: নীলি নীলি মিথাং জুং জুং ইসি লিমিটেড নলেজ পেন চেলাং দামলো পোতে নীলিকাছিনি দাম কেলা পুসন যে সেন্ট্রেল হাই স্কুল আতুমা বাঙ্গে কেফাং ও কাঙ্কির বাং ইলি তুমাই স্টেট মানতে আসাম লং পেন আসাব ও কেপ্রাপ লা পুসন ঠেক দাম লং ল ইলি তুম এলা পেন স্কুল আহ তাতে বক্তে রাই ডিফু লং কে দো স্কুল ফান্তা ইলি তুম ঠেক দাম লং ল নন সেন্ট্রেল স্কুল দো নবোদয় আতুম দো লা পুসন পুইতামি লা তুমা বাঙ্গে আফ্রাং সি সি ইংকিয়ার দে আতিথি ইতামি নীলি মিথাং জংচুং কাছিনি দাম লা বাঙ্গে লা পুসন হেন ল যে ইলি তুম সেন্ট্রেল আতুমা বাঙ্কে কাদ কাবি ইন্ডিয়াং কাং আর লু জম্মু কাশ্মীর পেন ডাংলক লাপু কয়নাকুমারিয়ান পোসিতা বা গুজরাট পেন লাপু অরুণাচল আন কাদ কাবি আং কাং ফান লাংসি লাসো ক্লাইমেটিক কন্ডিশন লাহাই স্টাডি এট আজাদ এট পেনসি আলাং তুম কিপিদাম পুলাপুসন নীলিকে মাথা দু লাসি ইলি তুম বা বাঙ্কে ইলি তুম জং জং বাঙ্কে আসাম স্টেটে লঙ বাঙ্কে জুলাই আচিকলু সি বেশি কেফাং অক লাপোসন সি আগ কেথে কে দিং তুম তাকে কনসিডার দাম মাদে কে চিনি লাপোসন তু লাসো পসি ইলি তুম আবাঙ্কে জুলাই আচিকলু বাংসি লা সামার ভেকেশন লা বাঙ্গে ইলি তুম এনজয় লং লাপোসন সি নিলি কে মাথা দাম দো
1: গেলা তাংতে বংসমার তুম ভান কাপাথেক নং জি পুলোতে লা ভেকেশন অপর হুত লো থান বাং তুম পিপিয়া কে নং সট আরাং লি তুম হান কে পাজির বাতে থান বাচিনি পনং জি গে
0: লাতুমা ফান আনসুসে কেপাচার লি জি পুলোতে লাতুম ফান আনিং কেরুং মানতে এনকারেজমেন্ট লাই হুই আকাম কে ক্ল্যাম পন উন দো এসন সনি দো লাপুইগল নীলিকাচিনি দাম পুলোতে আফ্রাংসি এবং কেমুপেন নীলি জং পন লাতুম ফান ননসন এসাইনমেন্ট কিপি পেন ডাংলক হোমওয়ার্ক কিপি পেন ডাংলক লাপেন ইসিয়া বাংকে নন আপর হুদাবাঙ্কে লিটুম আকাপ্রেক কাপ্রেক লা কেচারলি সিলেবাস প্যান রিলেটেড মানতে এক্সাম প্যান রিলেটেড ইঝাক হরমু কেচারলি লং দো ইউটিউবে লং বা গুগল লং পে নে লং পোসিটামে লাসে অনলাইন আলং কপিপিমা রিসোর্সেস দো পে নে দো লাই হুই পুইতামে কেপেচারলি জিয়া ফান পোসিতা লিতুম জংপনমে বা ইনোদা থান বাং জংপনমে লাতুম ফান আনিং পাথেমে লাপুজন সে নীলিমা থাদাম
1: তাংতে লাবাংসো ভেকেশন অপর হোট ও সোমার তুমহান কে হেলো আকাপ্রে কাপ্রে কেপা জুই পন লাসন ফু আনাকে নাং সর লবং সোমার তুমহান কে চার্লি ও সোমার ফান আকে নাং সর নাই
0: নন অপর হুটা বাঙ্কে নীলি কাচিনি দাম লাপুসন ল ইলি তোমা বাঙ্কে ইলি তোমা ক্লাইমেটিক্যাল সো কন্ডিশন আবাং ইলি তোমা ফান লাসো কোসন লাপুপ ইলি তুমফান নাং পারমিট মি পুষি নীলি মাথা দাম লাসি নন লা ভেকেশন লে লং পয়ফা কিতামি লাগে ফাং অক ও লাপেন স্কুল লং কে থান জি চালা সো এনভাইরনমেন্ট মাতা আবি বা ইলি তুম জং সি ওসমার আটম ফান পাং নি ফ্রং পেন থান বর ই পুসি তামে ওসমার আটম হাই ইলি তুম থেক দাম লং মানে আহুত পেন কে ইলেকট্রিসিটি তা আবে ডেট পো আং ই ওয়াং থর থার পো লাসি কেচারলি পেন হই লং কে কনসেন্ট্রেট উন এ লাসো পসি গভর্নমেন্ট আটম তা লাগে কেচারলি কাংটন মানতে লাসো আছে ক্লু বাঙ্গে ও সোমার আতম ফান হেম কে পাদুজি লাপেন অক প্রাণ হেন ও ডাকনা পুষি লাতুমকে মাথা আসি লাসি লাসো বন্ধ বাঙ্কি কিপি লাসো পশি লাসো ভেকেশন হোট ইলি তুম আউটডোর মানতে নানি পিকনিক তাহ নানি এজুকেশনাল টোর তাহ পেনি পো বাঙ্কে মেসেঞ্জি পনিলি মাথা নাম দে
1: তাংতে ইলি তুম রং রুব

0: kungkrung alam la bangke osomara tum aphan koson si la tum aphan amethang adim mante amethang study table long pangni si apartment pangni si la tum ban ke thanji ba ke pate ke pacharli ji la pen apor lo botela tum ban ke pajui ji lahai huya bangke jatkuri sung uposini limathanam poi phak sitami latum osomara tuma phan bihek penjongsi arta jumhek ahut penjongsi latuma phan laswa orabang latuma phan thansi mane aningle hang he sitami ile tumaria ke ingroi si study table long one si 1 ghonta 2 ghonta wet pusitami latum phan papang ni nangpo aphi aphi anabang latum isi abedoji lalopote latuma phan lan parsik open ka control nangi bake thenge chok nangi bake ther nangi la puson avidyaji isi a orwang juji pusi neli matha damla se somar ke charli apo paitum phan neli neli hin pen kipukang dunga bangke la lo la se bihek pen la so a ot mante la so a he bira bang perform nangi pusi neli pudam kang tu
1: talang no choro par piglo nangli klardak pen than ba chini pon apon tangte nilia dun thunangli phanar jupon thulang ili tum thekdam longlo penangan soma rongwa jo bustami kapre ga dim long bustami ili tum thekpon longlo vacation der pena philo pote osoma tum ban phoptahini phi aphian si school ba dun rong diti isia por pena ba dun de da diti lasi laso hi nanat apie potum kwan ardi gi chipi dun na kenang sorlo osoma tum han ki thane pare dun je phan
0: ahoklo ili tum kaike sitame theklonglo ela kephang ok কাঙ্কি রাফি পুলো থাকতে রং রুবা লঙ্কে দো বা টাউনে লঙ্কে দো আসমারা তুম পুয় ফাকছে তামে লাতুম কাঙ্পু পেন স্কুল দুন ফিট ফেডে লাপুসনিল তুম থেক দামলং লাসিলাদাক লাং দামলো পুলো থাকতে ইলি তুম জংপন মে আপো আপায়া তুম লাতুম আফান কে গাইড পন কাদুরে মানতে লাতুম ফান কে থান কিমুম পন কাদুরে লাপুসনা পচি লাতুম দুন দেডেট লাপুসন বা স্কুল পেন আচার ডোকক আং টান ডোকক লাপুসন দোডো লাসি লাকে ইসি আপি আপোতুম আরপু পুয়াসন সে নিলি জংদামিং তুং লাসি আপি আপোতুম বাং লাতুমা ফান থান পারে নাং পো শিক্ষা লেয়া ওয়ে পুলো থাকতে কায়া বাংকে আকাংটিং আসন সে ডোকক পো আফি আনা বাংকে আকাংটিং আজু কেতু লাপুসন সে দোনাং কক পো লাসো পাশি শিক্ষা আফানকে চার্লি ওয়েক নাঙ্গি হুং ওয়েক নাঙ্গি লাসো পাশি স্কুল বাংকে দুন ওয়েক নাঙ্গি পু মেথাং সমার তোমান চে বাই লাপেন লাতুম ফান থান পাচিনি পেন পুসিতামে লাতুম ও সমার তোমানকে আপর পেন স্কুল কে তয় দুন কেনাং সট পুসি নীলি জংডামিং তুং
1: তাংতে নীলি আদুন থুনার জীবন থুলাং নন নালম কাদুকা ভিটামি চিনি ল টেকনোলজি হাই সামি অ্যাডভান্স ও লাসি ওসোমারতুম বুস্তামি উপি কোসন সি ওসোমারতুম কম্পিউটার কে ও নাং জিয়া পুথা লাপেনতে হং আনাত প্রেক জামা কে নাং সট কাপা থু পেন চেং ল কে ক্লেম কে দামা পুথা কোয়ান চিনি দু নাং জি
0: আহক ল ইনুরাও সো কেচারলি আলং হই পাফি হুপ লাপুসন্তা দোকক্তা হাই কেচারলি দেট লে কাম লাপোসন কে কালি একাডেমিক আলং আবাং আসা পো উইক হয় পো সেতামে কাপড়ে কাপড়ে গা ফিল আলং আবাং গে লাতুম টেকনিক্যাল আনাত পো সেতামে বা গেম অ্যান্ড স্পোর্টস আনাত পো তামে লাতুম আকে মি লাপোসন এলি তুম থেক দাম লং লং লালো পুলো তাংতে নন আপর হুদাবাং গে এলি তুম থেক লং ল কেচারলি পাফি হুপ পো সেতামে কে পাথু নং লে পাফ্রাং ও পুলো তে লাতুম তা ইসি আবার সাই কেরেং আবার সাই লাতুম কে লং দুন দো মানতে সোসাইটি লং মেসেন আমনিত ইনুত আবাং ফুয়াসন লাতুম কেরেং দুন ইলি তুম লাসি থেক পন লং লাসো পসি ইনুরাও সো কেচারলি এলং বর ই পিগল বর ই ও লো সেটামে আর রেজাল বাংকে মে পিক লাপসন আন কালি দেটা সমারাটম বাংকে আলাং তুম আনিং কে হ্যাং লাপেন ইন্টারেস্ট কে দো লাসো আফি লাই হই লং পসিটামে আলাং তুম দু নাংজি ক্লেম নাংজি মাতে এক্সপ্লোর করেছি হালা ডাকছে কনসেন্ট্রেট পসিটামে হেনুনি পোসন সে নিলে কে মাথা দাম দো
1: ইলি তুম থেক পনাম লং ল তামার ভেকেশন তাং এট পেনা ফি ওসমার তুম স্কুল নং দুন লোপলোতে নং লুবুই ওতেলাসন তিতি থেক থে দে তিতি পাফি হুপ তিতি আপরাঙ্গে থেক আসন আনগে কালি দে তিতি লাসি লাসো পুথাক নং লিয়ে টি হেক পেন থান পাচিনি পনি জিমা
0: আহক ল অং দুং আসমার তুমা বাংকে স্কুল ডবম হুত কো আনমা কে থেক কো আনমা কে রে চে তামে নিথং কেবরা সি হেম দো দে তা ফিয়া বাংকে অং দুং হরমু কে তেং নি লাপুসন তা দো সে তামে মহের এলি তুম চে থান পন লং ল লাদাকা ব্যাংকে টিচার আতুম কপিমা লাতুম ফান কে থান কে পারে লাতুম ফান কপি পি সি ক্লেম নাই মা পো লাসো বিদি কি পি পনা তেং পেন কে ক্লেম পন পেয়া পড়ল লাসি লাও সমার তুম দো

0: bo ta me la so ten klem po nang po la pen apu apai tum arpu arpu abangke mohera koili tum jong pon lo la dagle thot po chi ta me apu apai tum arpu the pik la si la tum phan kai ke ta kitab ka porhi mante book ka porhi mante la reading ka kori mante mathematics ke claim science ka porhi lai hoy hormu ke kai ke ajad le claim po efak si ta me la bangke arni siang bong ঘন্টাই সিহিনী বাঙে লাতম পাকলেম ভেক নাং কক্প কালি পুলো থাং দে লাতমকে আবের চিসুন্তুক লাপসঞ্চে কেচারলি হেনেলি তুম থেক দামলং লাসো পসি জাসেমিয়াত পেটা ভাঙ্গে আপু অপায় তুমি হেমকে দৌড়া পাপত লাসে আপু অপায় তুমবাং কাইকে তালাকে পাচারলি বেরজি লাপেনলা একাডেমিক আলাইন বাং কাইকে তাকে পা ইম্প্রুভ জি ফান পুলো থাং দে লা কেচারলি হেন ভাঙ্গে কাইকে তা পা উলং লে দেট লাপসনাং জি
1: কালাং ইলি তুম থেকপন লং ল পেনাঙান নাও সুমার তুম ফানগিয়ে কে চার্লি আপিয়ে পো তুম সামি তৈল সামি আপি পো তুমাঙ্গে তৈ বুস্তা আও সুমার চার্লি লে দেটি লাসি লাসো ও সুমার ফান কে পাথেক জিয়ে ফান কাপা চার্লি জিয়ে ফান আপিয়ে পো তুম আও সোলং আপর গা চিপি দুন পাতে কেদো দুন কোয়ানা কিনাং সত ল
0: হক ল ইনুত পাফি হু বা সো কে চার্লি লং পাফি হু বা সো ফানাবাঙ্কে ইসি আজাক ডিংক্লুই আনলে কালি পুষি তামি ইলি তুম আশা কেলাং আসন আপিয় পো তুম আশা কেলাং লাপুসন থাক থাকসি লাতুমা ফান স্টাডি টেবল আলং কে কম নাই পুয়ে তামে ঘন্টাহিনী বাগেলি পো পাই তুম ইংনি দুনাংজি লাপেন লাতুম ফান আনিংগে পাথে দৌনাংজি লাপেন নাং ডাক পেন থুর ডারি নন নাং জংসি সা জঞ্জি পোতে নে সা নাং ওয়ান পিপো কফি জঞ্জি পোতে নে কফি নাং ওয়ান পিপো সে তামে নাং ডাক চার্লি নন লাপেন নাং নন ইংলিশ পড়ি নন ইংলিশ পড়ি দেয়ার লোপতে নাং ম্যাথস আলম চোখলে ময়লা সফি নাং সায়েন্স প্র্যাকটিস নন পুষি তামে লাই হুইকে গাইড দু না বাংকে দোবেক লাপেন ইংনি দুনবেক নাং যে কালি পুলো তাং দে কাপড় হিয়া বাং কাপড় হিয়া হিয়ে না বাংকে কে পাফি হুপ দোকক যে
1: চুরলো নাংলি ক্লার ডাক পেন থান বা চিনি পন অপত তাক দে কেপা জুটসিয়ালাম থে নীলি নাংলি ফানার জুপন ধুলাং ইলি তুম থেকপন লং ল পেনাং আনাও সোমার আতুম ভান পুস্তামি কেচারলি ইন বাংকে আপিয়ে পু তুম সামি বর ইদুন ল কাপা থেক জে ফান বন সিতামি আহেম লং পেন আ এনভায়রনমেন্ট পেন পুস্তামি পেনাং আনো সোমার দুমগে নহক দে টিটি লাসন ইলি তুম থেকপন লং নাংলি লাসো পুথাক পিসি পুদাম ইজে
0: নীলি কাপু দাম কাং তুং বাংগে লাপুলো অং দু সমার আটম বাঙ্গে আপু আপায় তুম পুষি তামে ননহে ডাঙলি জং পনল কাবর ই বাং ডোপ পিকল সে তামি ও সমারে ঝাঁকা তুম বাঙ্গে আকাপ্রে কাতোবার দাম রং কানহ কাতোবার লাপেন কিছুলি লিয়া তোবার না সে দাম রং লাসন প লাসে স্কুল বাঙ্গে কেচারলি বাংটা টিকে টিকুক ডোপ মানতে লাতুম কেচারলি বাংটা আহুত পেন আহুতকে কেচে উ লাপুসনটা থেকলং লা বাঙ্কে ননহে ডাঙলি জং পনল তেবক তেরাই লাসো এনভায়রনমেন্ট কাহিনু অজয়নি মানে কেচারলি লি আতুমকে অং মানে কাপড়ে কাপড়ে গা কামত কে চোখলেম লাসনা বাং ফুকে অং অপসি লাতুম ফান্তা মানে লাতুমটা কনভিন্স দুন দে তিটি মানে লাতুমটা হালাপুনা কেচিং বে দুন লাপুসন এলিতুম থেকলং সেটামি এলিতুম জংদামে আপি আপুতুম লাসো সো ফান জাত করি আনিংকে পাঠি লাপেন স্কুল কে থন কে ওয়ান লাপেন কে চার্লি এলং কাইকেতা কাংনি দুন লাপেন ফিউচার কোশন জিমা কে চার্লি লিয়া বেলো পুলোতাই ইতুম সুং পিকজি বা নাং নাং মেথাংটা সুং পিকজি লাসি নাং মেথাং আকাই ফিউচার আলং নাং চেপা সুং দারি কাইকেতা চেপা সুং দারি লাইনল নাং কে জয় কে তোয়ার লাপেন মেসেনা তোয়ার বাংকে শিক্ষা হেনল এডুকেশন হেনল এডুকেশন সে নাং ফান আকাপ্রেক আ লেভেল আনাং ফান নাং পন পো পো লাই হুই আলাম থানসি এনভায়রনমেন্টলে হেন ডাক পুই তামে লাফান আনিং পারুং পনাং কক পোবসি নেলি মাথা
1: চোরো পারল নাংলি ক্লার ডাক পেন থান পাচিনি বনপথ তাংটি ইলি তুম কাছে থানিং জেলা মাঙে দোপিকলাং বনস্তামি আপরলাম দুই কক পথ তাংটি এপিনি চিহু চিপুরা যাই মেকে লাপানলি ইংটনি কগল নাং লাপেনতে নাংলি ফান বুস্তামি এপিনি আপরনাং চিপি পেন কাদু কাবে সোলাং দো রিডো কার জোয়ার ফান্তামে নাংলি ক্লার ডাক পেন থান পাচিনি পন থেকা পথ চোরো পারল কার্ডম
0: কার্ডম
2: লাপোনা পর নাংলি তুম মহেন্দ্র তিমুং লাপেন হুদবাং রূপজিলি ইংটিপি আতুমাংব কাফাং অক কাঙ্কিয়ার হুদ লোকাচারলি অসমার আতুম কুপি সি কে ক্লেম কে দাম কে মেসেনজিমা লাসপুথাক চিহু চিপুত আর্য ইগলং তাংল আদুন্থু নাংলি তুম সুশীল রংপি

0: kethan. Inglonga jo tokchali dekthe apai kido mate talk on illiteracy in hills area aputhak lamjer arju iglongpo tatangte arju iksena.
1: কেথান জিয়ালাম থেকে ইংলং আজ তক চালে থেক থে আফাই কে দো মাতে ইলিটারেসি ইন হিল এরিয়াস ইলি তুম কাঁদো কবিতা ন নাহত কে চিনি তক চালি থেক থে আমনে রাফান কে মনে মারেক তাহক হে চিনি নে লাসি ইসিয়া সোসাইটি ইসিয়া খে লংরি ইসি পাচিং থর বেগজি পুলোতে কি থর মি আকলিম সো আংফার পেনচেং লক রিসো নিম সো আতুম আনতা তক চালি চিহুং নাংজি চালি বেগ নাংজি ইলি তুম ইন্ডিয়ান কনস্টিটিউশন আরন কেচেরা ইয়া তেংকে ইলি তুম সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি সি কেচেরা ইলি তুম ইংলং আজো কেদো আরা তক চালি থেক থে আফাই অং দু নন্পু তা ইলি তুম আ সোশিও ইকোনমিক লাপেন জুতাং জুবাত আহিন তা কানচে দেট ক্লার্কলে দেট আসন সিদো ইলি তুম ইংলং আজো তক চালি থেক থে আফাই কেদো অং দু আসন কে নেলি লাসন সিমন্থি দাম নম্বর ইসি ল্যাক অফ কমিউনিকেশন মাতে ইংলং আজো আলংরি তোয়ার ডাম্প্রো মেসেন কাবেদেট আপদ কে দাম কে বাং আবার সাই আবেদেট আপদ আলাদা কেদো কে ত কেচারলি আবার সাই আবে লাসি লাসন সোনা লংরি আলংকে আকলিম সো আংফার আচো আতুমতা হাকো আহুত আসন ইংলং আলং হেন ফুরুই থেংপি থেংফাং আথে চুসি রেংবম নম্বরহিনি প্রিমিটিভ ওয়ে অফ লিভিং মাতে হাকো আহুত আরন বান কিরিমাপদ কাই তাকে মাথা কিমন্থি আর ডাং কেপাথে পার্শ্বিক দাম থাকতে আপদ ওসমার আপি আপতা ওসমার আফান কাই তাকে পাচিংথুর আতোয়ার থান থেকথে আসন মারাদ আপি আসন কেচো পেন আমে কেজাং আন সি মনিত আকাই আকাম কে থেনাই পুমাথাচত লান পার তা কালিলাং আকলিমাং ফারা তুমতা থেমু চদলতে আসার পি আসার বুড়া আলং এংলং আসাই কে তিকি আকাম কেরাব দু নাংজি ইংলং কেপান কু কেতাক চবক আশোক কেনং হেন ফুরুই কে এ আকাম হুই হুই নম্বর কে থম ল্যাক অফ এডুকেশনাল ইনস্টিটিউশন মাতে কেচারলি আহেম কিদুরে থয় আলং কিলোমিটার ইসি আং বংতা লংনি লং থম প্রাইমারি স্কুল এম স্কুল হাই স্কুল কলেজ তা দো বন তা ইংলং আলং রি আবাংকে ইং নাম লাপেন মুনিত কেদাম কেবাং আতোয়ার দাম্প্রো কাবেয়াজক লাপেন কেরেং জি আফান কেচো কেজুনা হরমু কে দূরে আজক স্কুল আহেম আবেদেট কমরে লাসি টক চার্লি আফাইতা কমরে ল্যাক অফ মাদার টাং ইন স্কুল মাতে ইংলং আসো আখেই কে আমেথাং আলাম পেন অন ল্যাঙ্গুয়েজ এস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্কুল কলেজ আলং তা চার্লি লংলে কুঠারি কমিশন 1964-66 আতেংকে প্রাইমারি স্কুল শিক্ষা মা এডুকেশন কে আমেথাং আমেথাং আলাম পেন্সি থান নাংজি বনতা লাংসোয়াবার সাই ননপুতা খে অং দু আংবং চুনচে দেট আজক তক চালি আফাই ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির ইলির

লাপানাপর নাংলিতুম টকলাঙা যায় মেঘ আং ডেঙ্গা লং পেন আসন আসন চিহুচিপুত লাপেন লামজের আর্য ইকলং টাংলাও লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সৎ কাপাচিনী আলামথে আর্য ইকথা নন বসিকা চিকলো নিফায় ইংকয় রানের ক্যাব ভোমগুরু আর্নি আসাম স্টেট আরলো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কেদো আনা ডিস্ট্রিক্ট আলংতা পোলিও আদোয়াই কিতুং আজাই মেঘ ডেং পনিকলো লাসি রাত দেট দো আন আতুমতা ওসুয়া মহাং থেক দেট পেন নিঙ্কান ফ আনারতা আও সোমার আফান হালাবাং সুয়ারনি পোলিও আদোয়াই কিতুং আদিম আন কপালি দুনিক জি আফানসি পাচিনি ইকলো কেনাং সৎ কাপাচিনী আলাম থেকে লাপো আঞ্চল লো

ননাংলি তুম কার্বি লামার জানালুন আজাই মেক আংডেং লংপেন আসনা সনালুন আর জু ইকলংপু আপ্রাংসি নাংলি তুম কর্পি কুংরি লামার জানা লংপেন নিমির মা এৎসু পালুন আর জু ইকলংপু কিলুনা বাংফু চন্দ্র সিং দেরা লাপেন কিলুনা বাংফি রজনী তিমুংপি ততাংতে আর জু ইকসিনা লাবাং সলুন

লাপানপর নংলিতুম চন্দ্রসিং দেরা লাপেন রোজনী তিমুংপি আতুম কিলোনালুন আর্য ইগলং টংলা আলোনালাম থে নিমির মেৎসু লামার জানামেন কর্পি কুংরি আদুন্থু আলুন নংলিতুম আর্য ইকথা আকন তিমুং কিলোনালুন আলোনালাম থে সেংভে কাপাংচাম লামার জানামেন হাওয়ার তাংতে আর্য ইকসেনা

লাপনপর নংলিতুম দনবারিম লামারজানা লংপেন নংমেন পালুন আর্জু ইক লংতাংল লুঞ্চিত আজায় মেঘ আংডেঙ্গ লংপেন কেরত কপার জুকে লাপোয়ানসি কাংটন নিকলো লাপোয়ানপর নংলিতুম কার্বি লামারজানা লুন আজায় মেঘ আংডেঙ্গ লংপেন আসন আসন আলুন আর্জু ইক লংতাংল নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই সিরকে প্লেংজি ডকডকল লাসি গুয়াহাটি পেন কপাচেতাক আসামিস আলাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি নাংলিতুম নন আর্য ইকলংপো।

লাপোয়ানাপর নাংলিতুম আশা ভোসলে কিলো নালুন আর জো এক লংদাংল আলু নালামথে সালোনা সাসাজন হে অর মে হু অ্যালবামেন মিরাজ এ ঘজল আদুন্থু নাংলিতুম হরিহরণ কিলো নালুন আর জো এক লংপো আলু নালামথে সগিয়া জায় অ্যালবামেন দিল নশীন তাংতে আর জো এক সঙ্গ হরিহরণ কিলো নালুন

লাগে আকাশবাণী দীপু ননাংলি তুম ইংলিশ আলুন আজ মেঘ আং ডেং লংপেন আদুন থু আলুন আর্য ইক লংপো আলুন আলাম থে হিম অফ দ্য উইকেন্ড অ্যালবাম আমেন দ্য হেড অফ ফুল ড্রামা তো তাংতে আর্য ইক সিনাং লাবাংস আলুন

0: lapanapor nanglitum borsing arhanse hirjer ki her nanglitum arju iklong tanglo adunthu nanglitum onteron amethang kabonda hirjer ki her nanglitum arju iklong po ahirjer amen lake rongbong sar ladaksi nemen wangthuji zubin garg arideng totangte arju iksena labangso ahirjer
1: কার্ডম নেলিহির জেরামেন রংবং সার নে থিলে রাহুত কাচিরু কেহাম ই চেং তা নাংলিমেন মুন পেন পুসি নেপো উনাং থান ব্রহ্মপুত্র পেন লাদাক কার্বি লাং পিয়ারয় লামে তাতে লঙ্কেবে লাং আলি আজো নাংলি কলম আসিয়া হিয়ালির নঞ্জং লাং নেলি নেলিরি কাচিনিম রংমিলির হাঁহি পেন কার্বি লামেরামায় আহি থিয়াজু নাংলি পেন কাছে তং বাং নাংকা পাশেনাক দুন ওই লাসো আওসো তের তের সের হার লুং পেন হিরজির আমিরসা কাছে মাই দুন জি পুটাং পো কাচোজাক আনিল থুরথে আনতা নাংলি জন ইংরূপ সুরি নীলি ইংরূপ ইসিবেত থিবুত জুত আওসো তের তেরা জন বনটা নাংলি এফয় নেলিফান আরুম নাং লাংসি আংসং লাং নন মানাই লাপেন সাম্প্রি দজিপু আসন তাপলিহিং আমুমাং নাং ঠেক দনলং লা নাংলি কিপ্রুং ডপ কাংনেক হিং আমেকসি কাংটিং কাঠে আংতা নীলি কলম আফান নাইং থরবের নন লামেট পেন চেতং পাজয় পাজায় বম স্যার।

থান থে আন্তা মাধুতা চিনি নংনে ক্লোলিন নাহৎসি চেতং জয় জয় বম্প মো মেন মেন এবং ক্লোক্লার নাংতুর দাক পোলতে নাংলি আংসং লাংথা সাম্প্রি মানায় দো পো নাংকে থান টেকাং আউস তের তের পো চেথান দন পো নেলিহির জিরামেন লাদাকসি নেমেন ওয়াং থুজে নে রেংজি থিজিতা লংলি নাহকতা দোজি বন্তা আমানিম কেমে ডিমরো বারা আঠিক কেমেন ই আলংলি কোনাতসে দোজি নে লাদাকসি নেমেন চেওয়াং থুজি কোনাত লপু নে অর্জুনাংনি কার্বি আসো কেরেং আনিং কারং ইংহুন এফার এফার কাপাটেলাং লাদাখ হেনল নে কিঠি জিয়াদিম নেমেন তা কাচেওয়াং থুজি লা কার্বিয়াংল নে কনাত নেলে নেমাহাং ওয়াং দামতে পেং হেমফু চজুন চকু আহুত আতুলিহি আচ

0: কার্বি আসো কেরেং আনিং কারং ইংহুন এফার এফার কাপাটেলা লাদাখ হেনল নে কিঠি জিয়াদিম নেমেন তা গাছে ওয়াং ঠুজি লা কার্বি আংল নে কনাত নেলে নেমাহাং ওয়াং দামতে পেং হেমফু চজুন চকু আহুত আতুলিহি আচেক তিরি নে নোয়ামের মান মেদে তাহাই সিংহাসন খন বামন আরুই ডক আরুই ফারকং আকে ডক আহওয়াত পেন নেবাং কাচে ফের ইলং নেফি আমেহাং আজো দুকজির আর জান পেন নে কাপাক্লিম সলং নেপাই কাপাতে অত তু আে আলোন রন থামা আং বং তা নে কারাম থি নার্থ ইংসামি দব আলুন কনাত আলং দামজে বরে তালুঞ্জির নেদে আজো নাংসাসে নেয়ার্থতিন নেয়ং আসপিয়া কাং হন আর চিম নাংকিলি ইংসাম দপ দমে সেন নাপর কোনাৎসি নেলং দামজি লাং বকু পাকলংকাম কাংথি লাংসু আলাংসুন আর চিম আচে থে কেলং হা উল্লু ওলা আমির আপু এসেং একে পাংসাম কার্বি লাংপি লংসো কাংথু আলাংরয় কেক্লার নেরাত আসু আনিং কাপেক্লার ঠেক খে আহনি কান্তি নাংকে পাকাক পিঠেক আলাং রয় কনাতনে ধোপুহে কপি সিনে কেনাং জি কপি সিকেরি লাদাখ সিকেলং আনপার নে কার ইয়াবে লাদাখ সি নেমেন চেওয়াং থজি লা নেলংরি কার বিয়াংল কার্ডম নেলিহির জিরামেন জুবিন জুবিন গার্ড আরি দেং আলাংলি কার্লি আরানি আহুত কাপানং পেন নাংকে চিচিনি তাহাই আর নিশি কে নাংসাং তেদামু কে কন জিয়ালাম পিরবি সরামু বন তামুন থিঠে চিক্লো দোতিক মানায় আতুর তুর্তিক জুবিন দোয়ের জি নাং তামুনিট বনতা সরামু নেতুম রানাম সি কে হক নাংফান আঠে নাংসাং তেত জুত উন এ নাংকে রানাম রানামকে কিঠিয়াবে তাংতে চিটি ক্রেসের কেপ নিংকান সরিহিনি রাইং কয়রাফ কুপি সে পিরবি আসুম সি আসেং কাপাডোকলুত সিনিং পির থে মায়াবিনী আলুন জেরার মুং আজো রাত আসেক ই কাপালাং বি চোথেক থে আচে থে চেন উনবাংবে লটি সুদিং কার্ডম এহেম চার্লি আহেম হিথি বরওয়া সাহেম আক্লিক ক্লাক দোসেন রাত আমি ক্রিয়াজো আলির কাচিহি কাচে ক্লাং জুবিন আসাং তেত জোটাং লহব নাং কপি সিকে দামজয় নাংলুন পেন কাংহন কাচার্লি আতুম নাংলুন পেন কাজিনসো কে থে কাতুম নাংলুন পেন খে রাত কাচিং হন আতুম নাংলুন পেন হন সেরে কেমান আতুম নাংলুন পেন নিংদুক নিংকারং কাচিপি আতুম লাতুম নন কিঠি তাং আতি পিনি উনতে সুরি আপ্রাণ চিপিসি কাংথুর প্লজ্জি আনিং কেহা নাং ফান কায়াতেং জবিন্দা পো কেহাং লং জি আফান পিনি আসাম ইং টিং থিপ মেক্রি পালাং বি সনসুরি তা সাং এট দোথিং আসাম আচে থে কে নাং রেং টিক তা মান নন কার্লি আফিতা মান পিরবি রুরে তিক তা মান এফয়াতেং লংবম লংবম জি নাং রাং ও মেপন মান তাংল নাং মানিম উরলি পেন পাজির পো তাংল নাং লঞ্জের কে বনতা সরামুয়া কোটসে বাচান দং তাংল নাং সনকে রানা মিনুৎসি ঠিপচট লং লে আনপার নাং সন নিতম ও জুবিন্দা নেমেক্রি পালাং বি হিরবাং নেতা কার্ডম
1: লাপানাপর নাংলিতুম লামেরা যায় মেঘ আং ডেঙ্গে লংপেন আসন আসন হিরজির নাংলিতুম আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু নাংলিতুম আসামিস লামার জানালুন আজায় মেঘ আং ডেঙ্গে লংপেন আসন আসনালুন আর্য ইকলং পো আপ্রাংসি নাংলিতুম নমিতা ভট্টাচার্যা লাপেন দুয়েপেন বরুয়া তুম কিলুনালুন আর্য ইকলং পো আলুনালাম থে দুদিনর

ননহে জং নংলিতুম নমিতা ভট্টাচার্য্যা লাপেন দ্বীপেন বরুয়া তুম কিলোনালুন আর্য ইকলং তাংল আলোনালাম থে দুদিনের কারণে আদুন্থু নংলিতুম ভূপেন হাজরিকা কিলোনালুন আর্য ইকলংপ আলোনালাম থে ভাবিছিলা এ বুকু ভরায় ততাংতে আর্য ইকসেনাং লাবাংস আলুন

নহে জং নং লিটুম জয়ন্ত হাজারিকা কেলুনালুন আর্য এগলং তংল আলুনালামথে এক দুই তিনি আদুন্থু খগেন মহন্ত কেলুনালুন নং লিটুম নন আর্য এগলং পো আলুনালামথে বহর মুরু বগরীর ওরা লামার জানামেন মাইনা জান তদাংতে আর্য এক সিনা

নহেজং নংলিতুম খগেন মহন্ত কিলু নালুন আর্য ইগলং তংল আলু নালামথি বহর মুরে বাগরীর অরা আদুন্থু নংলিতুম জুবিন গার কিলু নালুন আর্য ইগলংপো আলু নালামথি এয়া

0: লাপোয়ানা পর ন্যাংলিতুম সরফ মহন্ত কিলোনালুন আর্য ইকলং টাংলো আলোনা লামথে বই জুয়া আসামিস লামার জানালু না যায় মেঘ আং ডেঙ্গলং পেন কেরত কাপার যুগে লাপোয়ানসি কাংতন ইকলো এসন কেনাং সত কপাচিনিয়া লামথে আর্য ইকথা নন ভোসে কাচিকলো নিভাই ইংক এরানের ক্যাব ভমকুরু আর্নি আসাম স্টেট আর লো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কেদো আনা ডিস্ট্রিক্ট আলংতা পোলিও আদোয়াই কিতুং আজায় মেঘ ডেং পৌনিকলো লাসি রাত দেট দো আন আতুমতা ওসো আমাহাং ঠেক দেট পেন নিংকান ফ আনারটা আওসোমার আফান হালা বাংসো আর্নি পোলিও আদোয়াই কিতুং আদিম আন কপালে দুনিক জি আফানসি পাচিনি ইকলো কেনাং সত কপাচিনি আলাম থেকে লাপানিক চটলো
1: ১০ লাখ টাকার লটারি মই পালো ওয়াও
2: ফসিলে
3: নকল অফারৰ পৰা সাৱধান
4: আৰবিআইয়ে কয়
5: জানি ৰক সতৰ্ক হৈ ৰক

0: লাগে আকাশবাণী দীপু ননাংলিতুম নিঙার লোয়ালাম থে আজাই মেক আং দেলং পেন গীতা ক্রপি আনিঙার লোয়ালাম থে নাংলিতুম নন আর্য ইক লংপো তাংতে আর্য ইক সিনাং
1: নিলিমেনে গীতা ক্রপি নাসিপি নি নিলি আসাপ সোভেট নালা মেথান জি বাঙালা পোলো সর লো তুম আলাম সিনি দিথান পো ইলি সর লো তুম পিচকলেম বেন পিসি ইলি পেনসো লং আচারাব দু নাসলাম সিথানিক পো সেই লি এচারাব দু নেই গেন পিয়ার থাকালাম সিথানিক পো সে নলমে পে রি পুনয়াত পুনে বজার চনাম নি পেন পেমেন্ট না হন চনাম পেমেন্ট না হেম দু ওর সর লো তুমি কাম চেকটেম এট পেন নামা সো সাই গে চুকটেম তালাতে ইসি আবার সাই কিমি পুসি নিলি মাথা দাম লো পেন তিন ফান্স তামি ইলি আর তুমি প্রায় ভাগকে হেম সিগে দু সিগে অং লমসো হেমে দুগে অং লং পুলো তাংটে ইলি তা হেক হেম কাম ক্লাম এট পেন কিছু ক্লেম মনে ইং কেলা লোকে সাং হোল লমলাম লমসো পি চরা নাং পো না চ থাক নাং পো লালো ইলিকা দু বি ফান্তা লসি বড়ি হুরি ফাঁসি চুনি রিল সেকা দু বি ফান্তা কার্ড

0: เป็นสมีเฮมลองปะเลงลองสมีอีดิมลองเป็นสมีละซนบางมันเอกเลมน้องปู
1: ่
0: สังกกรถติละบางเกตเทฮอกรถละบางเกตเทเดจีไอเอ็กซ์ไซส์เคลมกิเชงรถติละบางเกอีลีจะกงดติกันบางเกตเลมน้องฟู
1: ตั้งแต่นางดิจุมบ้าบางก่อนอ่ะปอร์เป็นสินางดิบางเชงโดนเอกระดับเกตัน
0: นี่ลีเกล่าโลMarch nilike 2018 March chiklosi ke joint madi la sopen ke nilike la sopu thara chiklopen ke nilibe ang khadaksi as a member nilia ko join un thupielo join fit pen bangke angke la pen kenke nilie nilibera customer nilichiri lo bang koi bang thongke nilibera ke claim bang dolo la hai thoma bang nilibang se chelang ponang po chipi reblo anutin ta man anutina customer ta chiri reblo customer an chelang pon reblo chethan reblo lagrilo jara thon se than pon chola thon ke lang pon pilo son kalilo he ang ton se dak se claim ra perlo penilo samela nimithang personal nimithang jungjung nilike chiria jungjunga a customer la ha thon wai nilimithang se chelang pon fo ec extra care ki pi poya thedi la sonjal bang mane la sonjalo extra mane nilihin pen se akolang thon ki pithu ba kelang ko attention ki pithu hai la sona jar lo vastu bang ke ase dolo ninkan sirkep an ke ke pleng tang loge jonan an hedi non anta do bom lang munit bang ke wang bom lang ke claim athmala result bang che long lok lo mati di munit tum bang hai ase wang bom aning hang bang do non anta ajhar tum bang bang jim che dam lo sonno jo ke claim bang ke non anta claim bom lang do bom lang munit tum wang bom lang thema result ke lang tum che thek long mati claim lo bote bige bipo লাকে ক্লেম মাত ক্লেম নাক প্রবস্তু বংকে কালিলো ক্লেম রতে রেজাল্ট চলং পো
1: তংতে জুম্বা ডান্স বলতে নন কিচিনি দাম বলতে লাকে টিভি লং কে লং পেন্সি কে কান লাসি লা টিভি লং লং লে ডেট পেন্স তামে আ কাপ্রে কা টেকনিক লা সন্তা দোলং
0: ক্লেম ক্লেম টিভি লং ক্লেম ডেট পেন্স আমি ইলি তো মি থাং ইনিং কি রি পেন বা ইয়া কো চিনি মতে দি নন লম তুমকে ইউটিউব তো দোলো পিনি নি তো ওলো এক্সারসাইজ কে হক তা নলম কে জিহুং ওলো কে ক্লেম মাং তো ওলো আকো টিভি রং পেন পিনি কে টিভি রং পেন ক্লেম নাং নিলো পো সামিনি লি তুমকে আকো পো ইনে পো লিমি থাং ইনিং গে রে পেন পো ভা জি পি জান কে চেরাপ লাই পেন তাই নি তুম ক্লেম লো হে আসন কে চি ফে রং পেন পো নয় পিনি লা কার ডিক জুম্বালো মাং এনি কে কার ডিক লাই কি রং মাং জি মসন রা কার ডিক কি রং লাই গে বেদ মা দিদি তামি লাই তা পা দোমে হে নো ডাক বি নো পো লাম তা আবে বি মে লা ডাক তা সামি নন মার্কে জুম্বা লং বাংলা হায় কার ডিগ বাং বিবে লাপো কান মা ইলি তুম ইরি কেং চাকং স্টেমিনা পোলো হেদি কান মা কে ক্লেম লা আন স্টেমিনা দো দোপো কান মা কে ক্লেম লাক পিক জি কে চেং কে লাক পিক পিক জি সামি লা সো কে লাক ফেন মা ইতলি তুম বাং পার উনাং পো মানে ইলি তুম ইং টন তে দেন পো লাক অং লু নি কে ক্লেম উন ইলো পড়া ইং টন ক কে চক চেলো মর্নি সি ইলি তুম নন কে চেং গ কে মিনিট কে মানে দিন কই ক্লেম উন চর সামি মর্নি সি কি লা সপোর্ট ক্লেম পম ক্লেম পম লপতে মর্নি সি কে ইতম ঘন্টা সিএন তা ক্লেম উন লাক লিলো লাক সামি আলম সো লাক তেন কে কে লাক বাং তাকে হাম দা প্রাং রসন জালয়ো নিলি তুম তালা সোন লক কিচিং কো কে ক্লেম উন ই ক্রম সি কি থি পিক পিক লতে মাজ কে ক্লেম কে চেং কো কে ক্লেম উন ই দাম উন ই নাং মিনিট ফো মিনিট কে পাক ক্লেম মা তাই চি থে পি ওয়াং হাম ওয়াং হাম চি থে ওয়াং উন ই সামি আ ফিগিনি তুম তা চিক লো চিক লো ক্লেম বম ক্লেম বম ক্লেম এ কেং আ দাম উন ই কি সু সু সামি ক্লেম বম লো সাং সে দেলো আর নি সি তো সাং সে লো আর নি সি পোতা কে সাং সো অং লো পিনি কে দাম দেলো লো সোনার নি আ বেলো ক্লেম লো চপ আর নি বাং আ দা বাং তা দাম লো আমা নন ফি বাং কে লসন কি সু থ সো রে পরো লসন বাং কে আ বেলো মানে এ বি দো কক লো কি ক্লেম থু অং হে আ বিং হই দ্যাট আনাং পো কে ক্লেম থু সি সোন জালো ইয়া সে মা জক তলা সোন লো কে চিং কো কে সারপিরু সারপিরু দুন তে বাং wang wei de dono dak lo hor ni si pak lem kleta dono pik lo puji ke se wang lo bang akrom ke thi pik pik tum ta wang lo bi be pe same i si aning rong chi pi han ge wang lo dak muni do pik pik lo ti di sar pi mar ko jang se tak che tong lo ja ja ja da lam che than long po mental health ta me lo hem ke tension ko anani isom mar pe ne pen nan pen e la son e la pu la ben pla hype ta me alom so phan la gon tai si ni pan ke dak wang lo pote a ja ja ja ja ka lam che than po kang me kang ni la hai che than long po sa po ning rong do long ka dak he la so la so ning rong la so environment phan si muni tu ma ko wang ta wang wang lo hai lo
1: জুরোপিক ল তে পুথনাংলি প্যান কাছিনি পন কাংটুং লাপল জুম্বা ডেন্স লাগে কোনারা ডেট পেন সিনাকে প্ল্যাং ল থানিক জিম
0: ওলা বাংকে নেকে কলম্বিয়া পেন সিকে বাং ইনুত কার্বোরেটো পারেস মুনি হরমু বাংকে আলাং বাং তা জুম্বা বলে পাকলাং টাকালি আলাং কে কান কোরিওগ্রাফার কে কান কে থান বাং আলাংলি তা আমার আর নিশি এলাং বাং কান থান বাম থাম বামা কে কান স্টেপ তিং নি এটা মাত আলাং বাং তা এরোবিক পেন লেটিন পোয়া ইসিয়া আর ডান্স লাসো হলা সেল সালসা তহ লাহায়া কে কান পট মিক্স রাপ এটা মাত সি আমার আলাং বাং ক্লেম মিসে না জালো লাসো জুম্বা কে ক্লাং আমাহাং কে থেক কে লাকে 1990 নিন কান সি কে ক্লা 1990 পেন

0: ke krang lo non bank la an lo so jum ba ke che thang lo non bank ke 180 plus country non claim lo jum ba ke non ke ili tum lo an nang le lo mati ti jo ili ke non ke da ke kar beng long a so sa a town pse pulo ta me ili tum da chini don no as non bank ke che thang pik lo mane claim bank do pik lo non ke jum ba lo pote munit tum chi oi cho oi ti telo claim me o ke kan da dolo la dak si kang ne kang ni da dak si do yer lo ekar dik ji lo pute da dak si do yer lo kan ke kan lo exercise lo dak si do yer lo ma ke claim ning rong o lo jum ba po po bank ke la lo
1: juro pik lo ta te non puthonang li phan nokar ju jelam te gela pulo nang li non la owe ki mi e tuma phan jumba dance ke kana puthak nang kupini kethan kang ji ason dolang ma
0: than ke la lo non nom ke bang yut tum si ki chini thu mu chot loi li pente la tum si ke thek nang ke re la tum si nang non ke ki chini ta ki ong loi li phante ta me non la so generation han pudaim pu bang ke ke select bang do o di la so gen ji po generation bang he ke select bang do o non nom ke thek long lo sarpi ma tum si ekdam chon pro po kalang ta kalang ইলি তুমর বাংকে লাহাই বাংকে মোবাইল তো হবে দেট আমাসি ইলি তুম বাংকে কে ক্লেম কে দাম বাংকে ইংতাং বুটবাদ আমাসি কে ক্লেম বাং তান নন বাংকে লাহাই দৌলো মাসি তো ক্লেম না চিহুং চিহুং লো সামনে নন লম দম বাংকে ওকর জাং নন জেন জি তুম বাংকে কে সিলেট বাং দো ককসন সে নিলি থেক লং লো হে কি থু ডের আজো মেক জাং জে চুপাং থা মোবাইল ল্যাম্প অংকে আদাব সি মেক জাং রং রীতি মাতি দি জো আংকে আদাব কে আদাব এক্সারসাইজ লো পতে আদাব হেন লন তা আপর কে মিনা এলো আদাব থু নয় এম আদাব প্রাং থো ডাব প্রাং মতে অক প্রাং না তা মিসেন মতে দি আদাব থো ডাব প্রাং মাই অক প্রাণ হেলো দাগলো পোকে আবে মতে সে দাব থো ডাব প্রাং সন্তে লালো হে যো ও বেগি মি তো হন বাং আর তুমি চিনি গে চিনি মু চরলো মতে সি কে থান কাং তুমি লালো থো ডাব প্রাং তে বা ক্লেম তে লাহাইলো হে কে ক্লেম ক্লেম তা ক্লেম লো ক্লেম পে পুফাং কে লিলো হে তামে কে সিলেট বাং দু ও মে কে জাং দের কে থো ডের আমাসি আকাম বাং চেলং লে দা সনসে থিং দিন বাং থেক লং লো নন লং সারপি মাটো সি চন প্রো পচন প্রো নাং কক লো সারপি মাটো বাং কে নন লং বাং কে অ কনসিয়াস লো হা বিহেক থেক বান তা থেক লং লে লাং হর মু আমাসি নন বাং কে তো না হাই তাফ কে বাং লো পট ক্লেম দো নাং পু মাসি নি তুম বাং সারপি মাটো বাং কে চারনি চারনি মাই সি আ ইন্টারেস্ট তা দোলো তামে নন লং তুম বাং কে বিহেক বান তা তুম কে মোবাইল সে অট লং লো মোবাইল না বাসি ইন্টারভিউ সি আ ইন্টারেস্ট বাং দো রং লো এক্সারসাইজ তা ক্লেম লো হে কে ক্লেম ক্লেম ফান কালিস তামে থুড প্রাংতে এক প্রান্ত মিশন পো লালা হাইলো নিউ নন জেনজি হানে খানে তুমবাঙ্গে
1: তাংতে লা জুম্বা কে লাসন আকোর্স লাবুসন্তা দোম
0: আকোর্স দো কালাং আকোর্স দো লা কে এনে কে লা মানে নিলি তুম নিকেপ আকোর্স পিপি নিকেপ বাঙ্কে নিলি তুম ডিটক্সেশন মানে ডিটক্স পহেদি লা লা সোয়া বসু বাং পি নিলি তুম হে লা নিকেপ আলাং তুম পিনি সোনাং জয়েন পো নিকেপ আন বাঙ্কে অকচলং লিলো অকচলং নিলি তুম প্রোটিন পিজি হাদা প্রোটিন শেক ইসি বিদো লা সো প্রোটিন শেক নিলি তুম হাদা পিপ লা সো পেনাং কে 5 আওয়ারস পিসি আন চলং জি ঘন্টা 4 পিসি আন চলং জি লাকে মানে নিলি তুম লাকে ডায়েট কন্ট্রোল ভালো লা নিকে পং পং লা ডিটক্সিফিকেশন লা সোকে ক্লেম কো আনস আ রিজাল্ট কে ক্লাং মা লা সো ফিসি নিলি তুম লাঙি ওয়েট লাঙি নিলি তো আ ওয়েট লাঙি আ ওয়েট লাং দেট পে আ হাইট লাঙি আ হাইট লাং দেট পে আঙ্কে ক্যালোরিস ইলি তুম লা স্কিন ফ্যাটস পু দো দো তুম লে লা ফাক অক লং লে ফাক রেং পেন লা থু লো সো পট হে লা সো স্কিন ফ্যাটস নি তুম লং আ মিশন দো হে লা সো বস্তু লা ওয়েট পেন সি লাং পো ওয়েট পেন লাং পো আ হাইট পেন লাং পো আ আরটা পেন লাং পো লা সোট টেং সেন কে নি তুম লাং পো লা দাকনাং ক্লাং এ জি তোবে কোন সি কে চোমা ক্যালোরিস কোন সি তোবে আজো কে চোমা কে চোচে মা লা হাই তা ক্লাং এ জি লা সোট টেং পেন সেন কে নি তুম লাং তো হান নাং রি ভেজন সে ফোকে সামে নাং লি লা আনা ভেট চপা সুন নাং লাং লা আন পেন লা আন সি চু নাই পসামে নি তুম লা সি লা সো ট্রেনিং দো নি তো হান নাং তোয়া ট্রেনিং হে আ চিকলো নিয়ন থম পেন তাই সি আ ট্রেনিং নাং তোয় তোয় গোহাটি দা সন বেথে সি নি তুম দাম দাম হাডাক পেন সি নাং থান দন লো কো সন পেন সি কো সন পা চু নিং মা পা জু নিং মা ডাইট চাপ পি পি নি তুম হাডাক নাং লো পতে লা সো ডাইট চাটা টেং পেন আলাং থান পা সুদি পো লা নি কে পাং বং পা আলাং তোহান লাং ফং কে কো অন সি আলাং তুম হানা বডি লং কামে ক্লেম মা হে লা নি কে পাং বং সি লাং পো নি তুম আসো টেং পেন সি কে আকো নি তুম বাং আকো ডাইট পিথুপো
1: তাংতে লা জুম্বা ডেন্স কে এ অক এ প্রাণা ফান মেসেন লা সিকো আন মে ল লা এ জুম্বা ডেন্স ইলি কে কান পেন
0: মে ও কে কান হে দি মুনি তো মই লা সো জুম্বা পেন মুনি তো মাকো নাং কি পু তোম তা দো ও হো নাং কাং নেক চয় পিয়াত বাং তা দো বা জুম্বা কে কান লক লক পো কালি আন্তলা দা জুম্বা পলে নিলি তুম কে কান লক পো তা কালি কে চেং কে দাম পে নিলি তুমি কিছু ফেরাং এটা লাই স্ট্রেচিং পোতে মা লাস ওভার মু আথে মা লা স্ট্রেচিং আবি কো পোলোতে ইলি তুম কা এক্সারসাইজ ক্লাইম অপ্রাং লোপতে নানি কিচিং লক পালি পাল আথে মা ইলি তোমা বডি কে জপাং থাং ইলি তুম বেড লং সিগে তো বা রিল্যাক্স লোতে মাতি জ না সে থুর ফুট পান বেলেগ কাম ক্লাম ফির কার দি ক্লাইম ফিরলো পোতে বডি এক না নাকি সু পালেট পাল্লা লাসন দু কক দিতি না সে কিছু ফের জেং

ষ্ট্ৰেচিং বাং মানে লাগে ইম্পৰ্টেঞ্চ পিকলাবাং কেকলেম আৰু আজাটা এক্সাৰচাইজ পুনৰ লাষ্ট ষ্ট্ৰেচিং বাং আপ্ৰাংচি কেকলেম কেনাং চট লাভাংকে লাচ ফিজি লাচ লাচ ফিজি আজাটা এক্সাৰচাইজ দেখলেম হেদি লাচ ফিজি ক্লেম নাঙি আকৌ মি ঔ জুম্বা কে কাণ চট পচামে নাং কে কাণ লো পলতে নাং আলমচৌ লাগে পিনি কেকলেম চন্দ্ৰ আলমচৌ চাং পন লাং আজাৰ পুৰা আথেমা ইজি ৰলোন কি তুমি পা টাং বেক কমাতি কে কাণটা লাচ ইজি ৰলোন আকৌ যি ফ বা কাণ ল পতে কে লাকে লাডাক চি দল ইং ইদ লাডাক চে নাং বুপ জলাহাই ল আকৌ বেলেগ আছে চাইজ জিম চন্দ্ৰ আলমচৌ কুৰিমা আলমচৌ কে ৰেচ লাচন কালি লো ইজি ৰলোন নাং জন চিনা পা কাণ ল পতে লাগে ইজি ৰলোন কি ইদি তুমি পা জুট বেক নাং কমাতি হল বডি দা ৰেচ আভেলো লাগে হল বডি পা চন প্ৰ ল মাতি ৰিকিং চে পা চন প্ৰ ল মাতি দি আমা চি মি ও কে কাণটা আজি মুনি তোমন তা নাং পুপু হে কে কাণ জুম্বা কে কাণ লক লক পো কালি কে কাণ লক কালি লাদা কে কান ইয়ানিং হ্যাং তোম তামে কার কে চেঙ্গা কুকে নিদি তোম এক্সারসাইজ ক্লেম জি কার্ডিও ক্লেম জি স্ট্রেচিং ক্লেম জি পেনিয়া ফ্যাটস বার্নিং তো লাহাই লাহাই আকাম চ পাতাং এট ফিসি তো নন কেং কে রিল্যাক্স না পপল লাসি আঙ্কে লাস ফিসি নিদি তোম কে কান বাং নিদি নিদি তোম কান কান লা কালি যে কে দাম জুম্বা কি লুলো পতি নিদি তোম কে কান লো লা কালি মুনি তোম লাসে লাস মিসকনসেপশন বাং ডক টি হে জুম্বা

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পর ভাই ক্রেসিরা মিনিট থংকে প্লেংচি টকডকল লাসি মুম্বাই পেন কাপাচিতাক হিন্দিয়া লাম্পেন বিবিধ ভারতীয় জ্যামেক আর্য ইগলংপো।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জৈঠা কেথানপনা বাংলি এরন রংপি গুয়াহাটি হাইকোর্ট পেন লটুমাই নাম্বর নিজাং দয়াং যমুনা মুন্ডুঙ্গা লাপেনকে বরপানি কাবিরটি আনাম পি আংকাং পেন কাচেরা আতমাফান কাঠারলি পনালাম তয় পিদ পন্দমলা হাইকোর্ট অলং জাস্টিস আশুতোষ কুমার লাপেনকে জাস্টিস অরুণ দেব চৌধুরী আফানকে এন পেন কেসেং পন ইসি বিচারাং হয় পেন পাতমি পেনাং বাক আফারো আমনিত পেন কাচুনিংরি পনালু দেং পন পেসি নামপি আংকাং আলং কাঠারলি পঞ্জিয়া ফান আপ্রাং ইনুদা বিচার আং হয় পেন কিপি পনালাম তয় পেডু বমল বন্দা বারলা পর আফান মাথা দাম পেন বিচার আং হয় পেন নামপি আংকাং কিদু আরা দাতুমাফান কাপাচিতারেক পনাপর নিথম কেপ পেন নন নিপ্লি কেপরা ফ আনপেকাং পনল আনপারটা বাংসো কেহতপন আপর কিলিতপনা ফি হালাদা কিদু আমনি দাতুম আহেম রিহিং আমি কিহিং দু আনসিতামি কাপাং থান পঞ্জি আফান বিচার আং হয় পেন এপিডিশিয়াল এক্সিকিউটিভ ডাইরেক্টর আফানটা লামতয় বিপন্ন গুয়াহাটি নীলাচল আংকাং আলংকেদু জাকং আদোয়ান কামাখ্যা মন্দির আলং আম্বুবাসী পাতুমি ইংতন পন পাটোয়ে পরফাই ক্রিহিনীরা মিনিট হিনীরা সেকন্ড ক্রেকেথমা পর আম্বুবাসী কেপাফি কাংতনপনাফি পিনি আর্নিকে ক্লাংপেন আর নাম পি আদিমাকলং কাপাংথির আফান কার্কলিপনাফি মন্দির আংহাপি কার্ডম কার্ডিয়াতুমাফান ইংপু পিপন পাটুমি পেন কাচি হিংপন সুরি সুরি আর্মু নন আন পি কামাখ্যা আফান কাচারম্পনা সাই পাংচেংপন টাংল পি নিলাপেন পিনা বাবাংকে কিসুংলরা টিকেট পিপন পে লাপেনকে ভি আই পি আপা সীতামে কিসিকপনা বিধি ভসিক থমকেপানকে ইংকিরপন বমজি শ্রীমন্ত শঙ্করদেব পেন কায় আকেমা লামেদ জুটাং লাপেনকে ইন্ডিয়া আসো কেথেক কাচিনি আংথুনাপুথাক আনসুসে পাংটাকনি পেন কিরিথু লাপেনকে কাপা চেতাকপন আকেমাং পেন পাতুমি ডিব্রুগড় ইউনিভার্সিটি লাপেনকে পাঞ্জাব ইউনিভার্সিটি আলংকেদু শ্রীমন্ত শঙ্করদেব আং হয় আংবং লামদন চিতকপন বাংস আলামদন আজকপেন ইউনিভার্সিটি হিনি পেন কিরিথু চার্লি চিপাচয় জুটাং কাচিপাচয় লাপেনকে আর নিকিদিং আন্দা কাচিরাপন আতোয়ার ইংপুপনল স্টেট আদাং প্রেকজাম আংকাং পিনি ডেট কে অং পেন রাকিও হরমু আরন রেপেন কে এন লাপেনকে আরন রেপেনকে পন কাং পন পন আমু কে খামকে পন আর্নি আলং পাচেতন ধুনসি প্রেকজাম আজাই মেক সিক পন রাকিয় হরমু আরন রেপেন কে এন আজক পীরঠে আফান নাংকা চকেরায় আসন নাংমান টাংল রাকিয় হরমু পেন কে জকওয়ান ইসি আহাম পাংকে সেং পনা কেমাং পেন কে ডেং পন সাই আং ডেং এ হুই আন্দোসে কাপাং টাং পন জিয়া ফান সি বাংসো আরনি তালন পন পন লাঙাখিদত মিনিষ্টার মতে মাজুলি কেরায়া ভাঙা মিনিষ্টার সুশান্ত বরগোহাই পাতুমি ডিস্ট্রিক্ট আলু মলয়া সাপরি লাপেনকে কুলি সাপরি আংকাং সুবনসুরি আরোয় পেন লংলে কাপাংলেম পনাজো লাংদাম মিনিষ্টার পেন কাংলেম কেখাং পনাফান কেডেং পনাংজি আবিদি হৈ হুই প্রাবজিন পেন সাইকে অতপুঞ্জিয়াফান লাংখিদাত আসাই কামলং আর পুকেদো আসাই খিয়াতুমাফান লামতয় পিপন আলাংলি পেন কর্দৈগুড়ি আংকাং কাংলেম্পন আমুসিতামে লাংদাম ডিব্রুগড় ডিস্ট্রিক্ট আলং জাপানিজ এনকেফেলাইটিস আকে সুকাচলং পেন ইনুরমনির আপ্রাণ দামনা কিথিয়াবাং ডিব্রুগড় আসাম মেডিকেল কলেজ হসপিটাল আলংসি সে চিলাংবং বন্তা ডক্টর পেন কানিঙ্গে পনকে আমুনিদাবাং প্রেকজামাকে সুতা লং বম ফুসি পচিনি পন অক্রাণ আসাই কাম্পেন কাপাং ডাকপন আলামাতেঙাবাংকে ডিস্ট্রিক্ট অলংকা দোকাবে বাং কয়রাহিনি জাপানিজ এনকেফেলাইটিস আকেসু কাচলং পেন নন আন্তা সে চেলাং বমলা আনপারটা অরুণাচল

পেন নামচাই ধেমাজি লাপেনকে চৰাইদেউ ডিষ্ট্ৰিক্ট আলং জাপানিজ এনকেফেলাইটিছ আকে চুকাচুলং পেনাং আনাতুম আসাম মেডিকেল কলেজ হসপিটাল আলং সেচিলাং বম্পুসি নীলিতুমা ফেরাং কেপেন নাংপাচি নিপন দেট আদাং প্রেক জাম আং কাংলং আন সুসি পথরিকা দেট আদাং প্রেক জাম আং কাংলং আসনসি আসাম আলং তা কেভাংজি ও সেকিং কয়রা নের কেপেন দেট কচিং রাইমেক আর নিতালন পঞ্জি বাংসর নি কাতালন আংডেং আসন বেন হালা বাংসর নি ডিস্ট্রিক্ট তিন আলং সিতামি মাহাংকে ঠেক পেন নিকান ফ আও সমারাফান পোলিও কচিং রাইমেক বাজির পনপ অকপ্রা নাসাই কাম্পেন দেট কচিং রাইমেক আর নি কাতালন পনাফান কেনাং সদ আকিসিক পাদু পনবমল বাংসর টিংসি কাদু কবে লাখ প্লিকেবরা ফ আও সমারাফান পোলিও কচিং রাইমেক কি পিপঞ্চে আফান সুরিং কয়রাপ্লি কচিং রাইমেক আবুত পারেং পনতাংলো লাপেনকে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাচিপাতে পনহলং আইভরি কোচ গুরা চাও আফান ফিলাডেলফিয়ালং কাপাদোপন গ্রুপ ই ইসিয়া কাপাথু পনহলং গোলহিনী ফাইভে পেন পেরেম পনসি কেচেং সিয়াফং ওয়ার্ল্ড কাপ নক আউট আংডেং লেদুন নিকোলাস পেপে পেনসি গোলহিনী সিতামে পাজাং পনল লাপেনকে নিউ জার্সিয়ালং কাপাদোপন আকাপ্রেক ইসিয়া কাপাথু পনহলং ইকুয়েডর পেন জার্মান আফান গোলহিনী ইসি পেনসি পেরেম পনল বিরতালাম থেকে পিনি লাপু অঞ্চল।

নামে তুম কারবে যাই মেকআপ জুলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং দেখবেন আদুন থেকে পিনি কারবে যাই মেঘলং প্যান

0: Top bini nampi namdur kosong si elitum kapacan nangima laso alam the aputhak etithini alam the. Asami se tumki pu alam ta jume sendo gos thakile he manu thakibo. Pu ason thak thak si karbi etum ta ki jume sen alam the isido lake thengpi erong anam ninut do bu alam the. Jume sen asalam the along pen kachirap dundu u. Lason thak thak si So mindara long ke do prong amunit akhayatum ang bongsitame thengpi thengprang aputhak kapas alam thedo tahai lahai hui amunit akhayatum pen kabonda asalam theke pirthe adangpi along thengpi thengprang nampi namdur ke dovek nangji lapen akenang sot veklo pirthe adang along munit akhayatum aphan কেথে তান ইংনাম পেন আলি কেলং আপুঠা কাপাচিনি আফান পিয়থে আডাং কেলং পনকে তেমন টিভি আলি এনভাইরনমেন্ট বেনিফিট পুলো পাংরম পেট কেথে তান আকাম কেবাংকে ল্যাং চার্টিং চেন হাইড্রোলজিক সাইকল লংলি কেরাই কম তেমন কাচলার ওয় পেন কেপাজক লাপেন পিয়থে আডাং ঠেং পিয়ালং তেমন টিভি ক্যাপ্রেকবন হাকু হুট মাতে আজির ডিংল্যান্ড আর্নি পেন নন পিনি আর্নি আংবং ল্যাং দাম্পাচিং বার লোতে পিয়ে আডাং থেপি পেন থেংপি থেংপ্রাং নামপি নামদুর আফাই জুম পিক খাংজাংল লাহাই আর্নি বাংসি মুনিত আখাই আতুম পেন থেংপি থেংপ্রাং কাপাবির পন নাংবং আথেকে মুনির আতুম কেরেংজি আফান সক সাং পেন চেংলক কাপ্রেক কাপ্রেক আঠে সেরে থে কুম্বং আকেনাং সত আসন আমুং আহরমু হেই হুইকে কারচেজি আফান লংলি আডাং কেপামান হেম কিম হেমব্রাক পেন চেংলক মেয়েচে থরজি আফান থেং আকেনাং সত লাসি হাকুয়া পর হুট পেন নন পিনি আর্নি আনকে পিয়থে আডাং থেপি আলং মুনিত আফাই নাংকে কাম আনি বাংসি নাংবাদ বম আজয়নে সি থেংপি থেংপ্রাং নামপি নামদুর দো আনতা পাবির পন বম নাংকল মুনি রতুমকে দো থেকজি আফান রং কেপামান লাপেন থেদুং থেদুং রং সুপি কেপামান লাপেন কাপ্রেক কাপ্রেক থেতান আকর কারখানা আথে ইন্ডাস্ট্রি হেই হুই কেপামান পন নাং বম আজয়নে আনি বাংসি আকেনাং সত আহরমু রো মেটেরিয়ালস হেই হুই আনকে নামপি নামদুর আলং পেনসি কেলং চ লাসুয়া জয়নে থেংপি থেংপ্রাং বাপ বি নামপি নামদুর আফান্তা নাংজুম বম টাংলো ইংনাম আলংলি আডাং কেপাবাদ পন আকেনাং স আজাক কি ডিংলেন আনিংকান মাতে আর্নি পেন লাংদাম নাপাং বাংলোতে নন পিনি আর্নি আনকে পিয়থে আডাং থেপি আলংলি থেংপি থেংপ্রাং নামপি নামদুর লাংরয় লাংজেং হেই হুই আফাইটা নাংজুম বমলো লাপেন নন পিনিয়ার নিয়ানকে পিয়থে আডাং আলং কিছু বুচিয়া মুনিত আখেই আংবংটা আডেট তিন কান্ট্রি আলং সিতামে নাংচান বম আজয়নে পেন লাং পাংবার পেন থেংপি থেংপ্রাং নামপি নামদুর আফাইটা আমি বাংসি পাচান পন বম লং নাংজি আপডলো
1: নোনান সাম পরফাই প্রিয়া পরপেন আসামি সালাম থেপেন বীরটা থেপি আর্যপন্ডেলে পিনিয়ালাম জির পঠার আর্যপন্থ ইকলনা

0: penta theng pi theng prang anam pi namdur lang roi lang jeng aphai nang yung bom asom si ilitum kado kabe kamatha aklong pen le thekser abang phu atum anke chini pame kalo bon sitame non piniar ni mate ajahak amoni datum abang laso alam the kachini ne abang phu aphanta dopiglan ili so karbi akhai atum pen ke pasalam the dun alam ason anukrakrak athi cholongda lasona salam the ason thak thaksi ajahak aso karbi abang phu atum pen sitame munthi the munlang le pen le men men jongjung ali kacho palongji aphan nampi namdur aphai pavir pon bomlo la pen non puanta pavir pon bomlang lasi kirib alam the pen nili kipudam alam the ke ili karbi akhayatum ta choklem chodam ahin e ot idur chelar pon ra thengpi thengprang la pen nampi namdur aphai ke pavir pon asai ington wek nangpu lansi mu non phi nang kithur dunmi awi kimia tuma phan sitame kereng jia tobar mate war sai pithek po lasi solangdo karbia khai do an ili tum kadu kave anta ingnam alongle adang ke pachan pon thubek ji aphan le bor i pon thu hur nang po ingnam ave pulote piethe ajat ason sitame ili tum aphan ali long lelo ingnam kedu pen munit atum anchot kali wotek bosu phiju karle la pen pliply pio anta akenang sot lasi lahai api pen ilitum thingpi thengprang munit atum pen ta kachirab dundo lasi ilitum lahai rat aphanta rai kompon thek nangi pini nili lansi lamthe than ek chalo
1: lapan porpini lan jirang deng long pen nampi namdurang kang kepacana kena labang so putak nang ditum paniram timung pen ketan panalam jir arju iklong tang lo bang solam jir ratang ditum akashwani guwahati mohabahu ang deng long pen aprang sitame kerot kepar jupon tang lo adunduke karbi ajai mekalong pen pinap kerot kepar jupon jir putak le pini pen cetan pon ikmek sinang পিনাবলাকে ভোসি কচিকলো নিফাইং কয়রা ট্রক্সি ভমটারনি কার ভেজাই মেকলং পেন পিনাব নাং দিতুম আপ্রাং সে বাংকে আর নিভাং অসন বিরটা আর জিগলং ইজি বিরটা পেনা ফিজং পিনিয়া সারলাম থে পলং পেন পিনাব নাং দিতুম সারলাম থে সিতামি আর জিগলং ইজি বাংসরে পেনা ফি অসন সন কেনাং সদালাম জির কিরটকে পারজুপন পেনা ফি পিনাব লাবাংকে ইলিতুম পিরথে আদাংটি বিজিতামে ওয়াল ডায়াবেটিস লাবাংস পুথাক কেটালন পনারনি লাবাংস আপচি পিনাম নাংনে তুমাফান বাংস পুথাক ঠিহেক পানস্তামে লামজির পারজুপনিক জি বাংস পান আনপারসিতামে পিনাপ কার ভেজাই মেক লং পেন ওবি আংডেং লং পেন নাংনে তুমাফান দেনগাঁও রং খেলান তিমু রং আরি সৈজাং আটে রাং পেন কাপাচুন পন রিসয়ে যাং আপন কাপানং পনাং ডেং আং নিতাম ফান পারচু পন ইচি পিনাব লাবাংকে ভমটিয়ানে পচি ইনু পেন আছে লাবাং সং ডেং লং পেন পিনাব সিতাম ইনাং নিতুম দেউরি রং পি পেন আসন সং লুনজিরটা আর জি গ্লং ইচি কার্বি জাই মেগ লং পেন পিনাব কিরট কা পারচু পন জিয়া বাংকে লাপান হেল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুকে পিনি লুনচেতো মতংতে লুঞ্চেথাক কাপারজুপন আংডেং আলং পেন আপ্রাং সে লুঞ্জে রাজুপন ইকসিনাং কিলুন পন জয়রাম তিসু লাপেনকে কাজেক বেপি আলুন আলাম থে লাং সাং তিয়াপা তাতে রাজু ইকসিনাং পিনি লুঞ্চেথাক আংডেং লং পেন কেচেং সে লুঞ্জের

লুনচে থাকা ঢেঙা লং পেন আদুন থা লুঞ্জির আচু পন থুই সিনাং কিলুন পন ধন সিং তেরন লাপেন বাড়ি রং পারপি আলু নালাম থে করপি হানরি বং তাংটে আজ সিনাং লাবাং সুঞ্জির

নাহলে তোমরা জিজ্ঞেস করে ছিলাম আমলাকে, আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিয়া যাইমে পিনি নাহলে তুম লুঞ্চে থাক আং ডেঙ্গলং পেন আধুন লুঞ্জে নাহলে তোমার পাঁচু পনিক প কিলুন পন সুরেন বে লাপেনকে অর্পণা ক্রপি পেন কিলুন পন আলু নলাম থে সেংবে কে হ্যাঁ ট্যাংটে আর জিখছি না রামাংসা লুঞ্জের

তুম লুন্দে থাকাং থাকলং পেন লুন জে কার্জুলং বাম লাকে আকাশ জনি গুয়াহাটি মহাবাহু পেন লাবাং সং দেং পেন পিনি আদু সে লুন জে আর পন থুই খিনাং কি লুন পন কাজির মিলিক বিলা পেন কে গুনি রাম রং হা তেং থার জি খিনাং পিনি আদু সে লুন জে

লপনা পোৱা নালিতম পিঠি দুখ্রি পো পালুন অসুখেম প্রায় কেলুন আর জলং ইতাংল ডিমাসা লিরমিয়ালুন আং ডেঙ্গলং কেজুসি আলুন আর জুইথা অসুখেম প্রায় কেলুন আলুন লেথ আলুন আলামথে সাউহা ততং টার্জেসে নাং ডিমাসা লিরমিয়ালুন আং ডেঙ্গলং কেজুসি আলুন।

লাপান আপন আলেতুম বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড় আতম কিলো নেলুন আর্জল ইতাংল বড় লিরমিয়ালন আং দেলং কেজুসিয়ালন আজৈঠা জাসুদাবারী কিলুন লবাংস আলুন

0: বিপ্লিয়া তি বাং পাংরে না সুচিরি চিয়ালো লাগে নিকা নি সিয়াং বং লাগে নুলা জন ফারোহিনী রা ফ্লিকেপ আপি প্লিয়া তিয়ং সে লিতুম পাংরেং এত লিপুদাংতে লাদাখ তাই লিতুম আলা আকু কুন লাহে ইংলিশ ব্যাংকে আলা ইংকি আহম কে লিন ক্রিসির ক্যাপ লঙি লা ইংকি আতি পেন আসু নাং বাং দে লি পুদাংতে বাতাই ফ্লি চে কারলুজি ইংকে আই স্টেজ পুদাং তারমানে লাপু লহ ফোর মোল ফাইভ স্টেজ পু তারমানে বাতাই ফ্লি চে কারলু পো আই স্টেজ বাংকে বাতাই ফ আন্দু পো নাসি লাসতেং পেন আর্তা পেন আন পিনে ইংলিতু হাকে পাথে আনাফা লাসি ফার্স্ট লা কেচেং সি আতি পেন আসু নাং চন বোমাতি লাসো হুট পেন আফানকে ফার্স্ট ইন স্টার বলো কেচেং সি আই স্টেজ বলো লাগে লাসো স্টেজ আবাংকে একদম লা মো পেন লিগি পুলে আচেলন সি আর বো বাং পিনাং পুইলি তো লাসো আং বং পেন বাতাই হিনি কেচে কারলু আন লা বাংকে আদুন্থু বাং পিনাং পো আদুন্থু আর বো আচেলন সি পেন আদুন্থু আর বো ইংটাং হয় আর বো লালো ইংকে বাতাই হিনি চে কারলু দেন আফি আনকে লা নাম্বার হিনি নাম্বার কে থম আর বো হে হা আচেলন বেন লাখাবো হে লা নাম্বার কে থম আন আর বো সি বাতাই হিনি চে কারলু দেন আফি কে পিনাংবো লা পি দেন আফি বাতাই কে থম বাতাই ফ্লি আন চে কারলু পো মাতি বাতাই হিনি চে কারলু দেন আফি বাতাই কে থম পেন বাতাই ফ্লি চে কারলু পো ইংকে আই স্টেজ আবাংকে ফ আনলু পো মাতি লা স্টেজ কে থম পেন ফ আন বাংকে ইলিতুম মেচিউরড লিপ সি পিনাংবো আর বো কাং টাং সি পিনাংবো জংসে লা তুম পান আর বো কাং দুগলে পি পুলোতে কিসু লং লক নাসে আর বো কাং টাং সি লা তুম ইনটাং এলো মাতি লালো আপেনটে ইলিতুম আনগে থনিং দালা সনলো হা আসু পেন বাতাইকে থম গেছে কারলু আন কে আর্নি সি বাতাই ফ্লিয়া আন থনিং আদা পরফাই ট্রক বাতাই সি পিনাং পো আন পেন পরফাই ক্রে সিয়া পর বাতাই সি আর্নি কংসাম পরফাই ফ লাপেন আজো পরফাই ক্যাপ বাতাই ফ্লি আন পিনাং জি ইলিতুম আন আর্নি সিয়াং বং ইংকে হালা কি জুত সি আই স্টেজ তামানে বাতাই ফ্লি চে কারলু দেট পেন ফোর্থ ফিফ ইন স্টার বলে হে আই স্টেজ লহে হালা সহ বাংকে বাতাই ফ আনিলি তুম পিনাই আন আদা পরফাই ট্রক আপর পিনাং পো আনারু পরফাই ক্রিসি পিনাং পো আর্নি তিলি পরফাই হিনি লম পিনাং পো পেন আর্নি কংসাম পরফাই ট্রক পেন আজো পরফাই ক্যাপ আন পিনাই আন লাপুলোতে ইলিতুম আহম দামি সেন পো আইকি অক্তা ইলিতুম লা প্রি পিউপা পো হে লা ইলিতুম লে হিটি কুলা দালং লেগে জ্বর জ্বর
1: মেপিক মেপিক লক হে নালে আং তন পেন কুসন সে আন কে থং জিমা কলস পোর হোসে আন কি পি নং জিমা লাই হুই সামে নাং ক্লার ডাক পেন থান পাচি নিপন তান তে কে হাই নিলি নালি ফান পুথত এসন কচর জু পন থুকাং তুং গেল পেল ইংকি কপাং রং লং সুতামে দোয়াই দারু কি পিপন নং জি লাপুসন দো মা কে হাই মাতে পিপন মে মা কে নালি থান পাচি নি ইক জিমা
0: আলামাং লাপু হেন পু মেডিসিন কি পি মাতে লাপু দোয়াই দারু কি পি আর সিস্টেম আবাংকে আবি লাবাংকে প্রিভেনশন ইস বেটার দেন কিউর প্রিভেন্টিভ মেজার সি ক্লেম নেই লাপুলোতে নন আসন ইংকি আচিলি লং লিপুদাংতে লাসো নন ইরুয়া ফি সি নাং লেপো আচিলিকে লিপুদাংতে হালাকে পাংরেং আহেম আবাং 2% ফরমেলিন সলিউশন হ্যাঁ লাপেন লাং পাং বুইসি আদিম পু ইংমি এট নাং পো লা ফ্লোর মুখা পেন্টেলা আর পং দো আন্দা আর ফেক মেনতামে পাংথির নাংপো সাজির এট নাংপো বা সাজির এট ললি পুতাংতে ইংকে লা আনসি পাংরেং পাংচেং নাংপো লা পুলোতে কিসু পি মেন মেন উন এলো লা পেন্ডে হালা আর বো কি পি মুপেন নিলি আন কি পি হে লা সলা মাং লা পুলো হালা আন কি পি জে হুত আন আবাং পু ওয়াই দাম রাব রাব চি পি ফিট নাং নি পি ফিট লো পুলংতে হালা ডাক আর বো লংকে দাস পার্টিকুল দো মাতি আদু কা বেদ দু মাতি লাসো আদু কা বেদ মোখা চুলং লোতে কিসু লং লোক লাসি হালা আন কে ওয়াই দাম পেন দু আন না আর বো দা ইলি তুম লাং পেন নামে চামে কেন নাং জি লা পেন তে কত না পি পেন আসন ভেন এত সি আতি বিনা লং পা ক্রেং সি হালা ইংকি অক ফান পাপা চু নেই ইংকি অক ফান পাপা চু নেই লাসো ইংকি ফান পাপা চু নেই লাসি লা পুলোতে কিসু তাহলো নন বিচার আলাম ইলি তুম বহম আর বো পুনন মাতে হালা লাই আর বো পুন ওয়াইডাম রাম রাপেন ইলি তুম ইয়ং চো ফিট পুলোতে ইলি তুম তা কোপিনি গোল ব্লাডার স্টোন কিডনি স্টোন কোপিনি স্টোন দুপো
1: কালেন
0: সন থাকছিলা তুম মান দাপু ওয়াইডাম রাম রাপেন বিফিট লোতে একাপড়ে কিছু দুপো নাসি লাসন বাং ক্ল্যাম পেন দেবো আপেন দেখে পাং থির দাগে নাং সত হালা আবার পি মুখায় লা কে চেং সি আতি পেন আসো বাং লোতে লা কে চে কারলু কে চেং সি আন লাসো হুত আবাংকে আর নি সি বাতাই সি কে আবার পি তি বেগ নি লাসো পেন লা বাতাই সি চে কারলু দে পেন next abang batai hini

0: কুতুম হ্যাঁ কুতুম লো চন্দ্রকি ফুল দা চকলো দাসে বেগ পুলোতে লাতুম মাংকে লাতুম ইসি কারেক্টার ডোলো লাতুমকে 24 আওয়ার্স আং বংকে 12 আওয়ার্স আংকে ডিম লাইট সে দোকান তুম
1: ও
0: কে আনাদার 12 আওয়ার্স আংকে লাতুমকে কমপ্লিট ডার্ক সে দোকান তুম লাস ইংকি অক তুমকে নাসে কেথে আং হয়ে ডিম লংলে বি পুলোতে লাতুম ইংটিং তেলাং ইংটিং তেলাং বুপ আবাং বি থে আপকার দুদো আনা হন তামি চে জেং দেট পো আবাং হমদার থাক লাসন সে বিলিভ লাহে না পুলোতে কেথে আং বুচর দিন লং সে বিনা লা পুলোতে আহম বাং মেসেন পো আপেনতে নিথম ল ঘন্টা ট্রক্সিকে বা ফো আন্নাং কক মাতি কিচে যে নাসি নিনের কেপ কে চক আর নি আনলে চন্দ্র কি ফুল পেন ল মাতে আকু তুম পেন আহম বাং হেক নাং পো পেনতে লা হেক দে লিপু দাংতে ইলিতুম হালা আরলু আইন কি বাংকে ইলিতুম এন্ডের নাং পো লাগে প্রি পিউ পা বলো আথে লাতুমকে ডিসকন্টিনিউয়াস ফিলামেন মাতি আকু কুন বাংহে আহম বাংগে লাতুমকে হালা ইংলিশ আমেক এস আসন জিগেছে যে আবাং মেথে পুজুত কক জুত কক জুত কক নাসি লাতুমকে স্পিন জিগুরিনাং কক জেং পালু বয়নাং কক নাসি আইন কি কি হালা প্রি পিউপা হে পিউপা চি চেপলাং প্লেয়াং কু আবু সক চেপলাং প্লেয়াং কু সি ইলি তুম বাংকে লা আইন কি অক বাং আহম পেন হেক এনে লাপুলোতে হালা আহম বাং আদর দু আকু হেক হেদেন আপি প্লি ইং যার চর আন পুলোতে লাসো আহম বাঙ্গে হালা আগে তের দো কইমা দিদা আদর হয়ে দেখো নাসি হালা প্রি পিউপা বাঙ্গে লি তুম হেক এতসি আচিলি কিরিমজি আফান সালাজং বিনাং পোহে সেটা আচিরি আচিলি কিরিমরে আকু কুন দো আনগে আহম দো আনগে লি তুম লা আরলো আইন কি বাঙ্গে হেক এত নাং পো নাসি লা বাঙ্গে হিতি কুদার লং দা চো জর দুমি নাং তা নাং ও পেন আদর তা দু আপেনতে কিছু দা ইলি তুম ইংলং আসু তুমকে ইলি তুম কার বি পুদেন দেলো ইংলং আসু তুম আনকে ফেব্রুয়ারি লং আসু ইংকি অ বাঙ্কে
1: চোরো পাড়া কেহাই নি ফান ইংকি কোসন সি কাপাংরাই নং জিমা পু আ আন কি ই পেন আ আন কে থন লা পেন কোসন সি লানা পনং জিমা লাহাই হই আ ফুথা কে ইলি তুম পেনাং আন চে থান পন লং ল বনসামি নন ইলি তুম ভান আপর কে চকল ল পোসন সি নিলি থেক পলং লাসি ইংকি কাপাংরাই পেন আলি আবাং কে মু ইলি তুম ইং ডেং হিনিয়া লং লে চেথান পঞ্চল নাং লাসি নালে ফান পুথত আকাশবাণী দিফু হিন পেন লাপেন কে রেডিও কার্যার আদ আনা হিন বেন সামে সুরি সুরি নি কাংসাম আকারডম নাম পাজার থুইগল লাসি পিনি আলাং লিপেন কাচিং কি চেথান কোসন সি ইংকি কাপাং রেং নাং জিমা পু ইং ডেং এসি কাচিং কি চেথান কে লাপান সি কাংতন ইগল আলে কোসন সি কে লং মা লাপেন কোসন সি আলে চেপালং নাং জিমা লাবাং কে মো ইং ডেং হিনি লং লে ইলিতুম আরজু পন্থু ইগল নাং লাসি পিনি আলাং লিপেন চিং কি চেথান কে লাপান সি কাংতন ইগল কার্ডম
2: লাপন আপন অলতুম ইংকি কাপাং রেঙা পুথাক ওয়েস্ট কার্বি আংলং সেরিকালচার ইন্সপেক্টর মঙ্গল সিং রংপি লাপেন হোট বাং ফান্ডার তের নতুন বং ছয় চিপুত আর জলং ইতাংল রং রো বাজা মেঘ আং ডেংকে লাপন সি কাংতন ইংল লাকে আকাশবাণী দীপু আদুন্থু পিনি আসা লামথে আর জৈথা পিনি আসা লামথে লাকে বাহা কাবি আহুত বটিলে উপতা আদাবে মাতে কোপাই কাবি আলাম লাম থেকে মান বটি আর লোকে আদ পুকে মাদু তাচে নিপামে বন্তা বাহা মাতে কোপাই কাবি আহুটকে বটি উপসেতা আদাবে পুকে বাং কেলংহুর আকামলে ক্লেম দন দামে আলে লংদন দে পু আফান লাদাখ বটিয়া এড বিন আফানলে কেপু দামকালি বটিয়া এড পুকে লা আলে মাতে আনাম আফানসে কেপু দামালাম থে লাসে সার পালাম থে ল বাহা কাবি আহুত বটিলে উপতা আদাবে মাতে কোপাই কাবি আলাম পিনি আসালাম থেকে লাপানি বেল আদন্থু দাম থেকে নাং লাকে কার্বি লুনবারিম আংডেং কার্বি লুনবারিম আংডেং লং কে চেংসি আলুন আর জৈথা কাসাং ক্রুপি কেলুন

0: নিতুম জং সে ব্রাশ লে মার রি পুসে দামে হেদি ব্রাশ কে থার্ড মোলার আন কে ফোসি ফোদাম দে লাকে পিলং কে চেপ্লাং পকে নিতুম হুদাক আন থার্ড মোলার আন নিলিতুম ব্রাশ মাতা হুদাক ফোদাম দে পুলোতে নিলিতুমকে আর নিভাং সে কে চৌকি জুন পিনাক লাসি হালা আসাব ও থার্ড মোলার কে ভ্যাং চুন আর দিমালং আসাব ও বেজি নিতুমকে থেকলং জি নাং লক চটজি দি ফার্স্ট সেকেন্ড দোপো থার্ড ভাঙ্গে আসাব ও ভাঙজি কে ভ্যাংকে কাং টুংলো আপ মানে আপর আর্টা লো লাসো লাসো আর্টা হচ্ছে লাকে ভাঙপো সামি আসো নাং ছনুন ইদারলো আসাব ও নাংক্লাং চুরলো নাংক্লাং চুন চরলো লাবাংকে আর স্পেস আবেদ পশি ভাঙুন ইদারলো লাসি নিলি তুম লাসোনা কেস ভাঙকে প্লক জক সিকে মেলো বিপদমা নিতুম ব্রাশ কে মারি পুসে আমি হুদাকে ফোদাম দিয়ে মাটি দি লাসি লাকে কপিল নিতুম ফানা কাপা শিখ সাকে দুজিকে নিতুম আর নিভাং সে কে চো কি জুনজি কপি পিল নিতুমকে চোজি আর যাচি লাসি হালা নিতুমকে চো আনকে হালা ডাকে অলরেডি আ গেপ দু ককপো সেকেন্ড মোলার পেন লা উইজডম টু জুনটু নন লা আসো মুন পি লাকে ভ্যাঙুন এ দিম নংকে আসাব ও আ গেপকে দু কক মাটি দি হালা ডাক ফুড ট্র্যাপিং দু ককপো ফুড ট্র্যাপিং লোপতি নিতুম লাকে চো কে জুন হয় পক্ষে দেখছি জাং দাম লাভ পো এখানে দেখছি ছে কোয়া নে আর চি ডিংপে নিতুমকে চৌপটকে হো দেখছি আকে তের হরমু বাংকে জাং দাম বেয়ার পো পিলো দেখ চাপলাং যে কে এঙ্কে আসো ইঙ্কি নাংপা চোলা পো আসো ইঙ্কি নাংপা চোলা পো এনে তা হালা সো অসো কি নিতুম কেবার নাং জিয়া সোলো দে হালা কেবার নাং জিয়া সোলো হালা ফানি তুম ট্রিটমেন্ট কি করি দুন দে আজক লা জুনটু কে মেসেন আসো মুনপি লা কে মেসেন আথা কে ব্যাং ট্যাং ব্যাং সেকেন্ড মোলার ফান্তা নিতুম সি এমেনা সি কাছেলাং দুন দে পট লাহানটা নিতুম সে পাহেং নোপন ডাকপো হালা সো আসো নিতুমকে হে খে হুদাক আকে তেরকে জাং অং ইঙ্কি চোলা পো হালা নিতুম ট্রিটমেন্ট করি দুন দে আলার লা সেকেন্ড মোলার ফান্তা ইঙ্কি পাচোপন দেট পো লাসি মোকে পিল সি ফোন এলো পুলোতে লা কে মে সেন আসো ফান্তা নিতুম ওয়ার্নাং ককপো হালা ফান বাংকে নিতুম বাংকে মাইনর সার্জারি করি পেন ইম্প্যাক্ট লা ইম্প্যাক্টেড ঠান বাংকে হেডি লাইক মাইনর সার্জারি করি সে নিতুম হেকদুন চকসে আঁকি মেলো হালা কে থাঙা কামটা নাং পিদুন দিল আজং সে লাসন কে ভ্যাং সিমটমস দু কক পুলোতে হেডি নিতুম এক্স রে করি সি লাংজি কসনা পজিশন সে কে ভ্যাংজি মা জং সে ভ্যাংন এলো পুলোতে আপর পানো হক হি পিন পেন নিতুম প্লক দুন জক দিল আঠে হুদা কি বিদা মারেট পুলোতে লাকে কাপড়ে গা সোফানটা আ ফোর্স নাং পি বম্পো আ প্রেশার নাং পি বম্পো আ সো বাংকে কাপড়ে গা সোফানটা পাশো বম্পো লালো
1: তাংতে ডক্টর আজহাকা তুমলা টুথপিক লা পেন কাইবং আ চেট পেন আসো চারটক আরে তিটি লাসি লা কুপি ল আলি কে লং কে লা পেন লাসন কা চারটক পেন ইসু অফান পিনি একা সিক্স এক দোজিমা
0: কালাং ল পেনাং তুম ফান ইলিটা ঠেক দুন লং ল ইলি তুমটা ঠেক লং ল লাসন আন চো তাং ল পুলোটে কোপেনি আন মুজাং পাথত পাথা তাং হমাতে লাসন ওকে চো হোচিং থাং প্রাং পপো কোনানি আকাই বঙা চেট লাপু এন দাম পেন হেডি আসু কাছার টক নিলি থেক লং ল লাপেন কে দেন লাসন পিল পপো টুথপিক লাহাই কি ইউজ মাতে সেফটি পিন লাহাই তামে আলাং লিতুম লাপু কেচার টক পেন লাচার টক ল পোলোতে হেডি রেংমি উ টিটি বুঝি নিতুম ফান পেশেন্ট আতুম তাবাং পেন লাসো চিফ কমপ্লেন বাং নাই চান থান মানে কিসু কাং থাক দু কক টিটি ইংকে লাহাই মানে লাচার টক দুন লো লাহাই কাইবং চেট পেন টুথপিক সেফটি পিন লাহাই পেন চার টক দুন লো পতে রেংমি সেন টিটি বুঝে আলাং তুম নাং চান থান লাকে এমে নাম আছে ইতুম হেডি এমে না আসো ফান গাম সাফান এমে নাম আছে ইতুম ফালাং নো রং ল অলরেডি হালা মোবে নিলি তুম চেথান বম গাম ডিজিজ হেডি লাহাই লো লাসি নিতুম স্কেলিং লাহাই ক্লাই মন দে পো আ গামস বাংকে সোয়েলিং দো ও পো পুরা রেডিশ পো ইনফ্লামেশন হাই কে দো বম পো নিলি লাসি নাং থানো পেন লাইক নর্মাল গামস তুম বলতে আসো পেন আ গামস কে লা পুচেরা ফেছি ইলি তুম থেকলং জি বন সিতা মে নন বাংকে জিনজাভাইটিস অলং সিল হাই কে কে থেকলং পো লাসন আ গামস বাংটা এয়ারিং রাং পো হেডি মানে লুজ ও পংকে আসো লং চেরাব দুন দে দেট পো ইংকে লা নন সন চেক্রাক ঠিং থাং পো লা আং ক্যাপ লং হেডি আলা ইসিয়া সো পেন ইসিয়া সো আং বং অলং নিলি তুম মানে এমেনা মেনা মাঝে ইতুমকে ফালাং নো দুন লোক বিপদমা পোতে লাহাই কাছার টক দুন থাপ পেন কেচার টক থাপো তো আর ইসি কে নাংলা পো আর টক দেট পো দমে সেন পো ইংকা আনটা ইসি আহল দো কক লো ইসি আং কক দো কক লো দেখ নিতুম সি ক্রিয়েট লো মাটি লাগে দি ইতুম সি লাপেন মানে চার টক দুন দেট পো ইসি আং কক পো দো কক পো আকো নিতুমকে আর নিভাং সে চকি জুনজি আকো আলম ও ফিলতে পেনে চোপো দেখ নাং মোপেন কাচার টক দিমলে থট পেনে নাং জাং থট পো আকো নাং মিটনা মাসে আকো চার টক থুলি পোলা সন পেন সি মানে আ গেপ বাংকে পাত পাত দো বম আং কক বাংকে লাপো পাত দো বম পো মোলাস কে লাটা ইসি সি পেরিওডন্টাল প্রবলেম ভাং দেট পো ডাক্তার দে লাসি ইসি পেরিও প্রবলেম ভাং ভাং দেট পো লাসি লাসন আহুজং সি লাসন কে জাং পাথত পাথা দক কপিনি কে চলোতে চিংথাং প্রাং টিটি পুলোতে লাতা স্কেলিং করি নাং পুনি তুম স্কেলিং করি প্রুই নাং পো স্কেলিং এন্ড পলিশিং করি পামে কানাং পো লা চেম্বার লং দাম সে হেডি

0: স্কেলিং এণ্ড পলিশিং কৰি পামে কানাং পোৱালা পেনকে ডেণ্টেল ফ্লস পো ইচিয়ে ট্রিটমেন্ট দো মানে লা ডেণ্টেল ফ্লস আবা নিতুম সদায় চি কি ইউজ তো নাই যে লা যোনটো লা নিতুম টুথপিক লা কি ইউজ ইউজ পেন দেহেদি লা ডেণ্টেল ফ্লস আবা কি নিতুম ইউজ তো নাং পোৱালা পেন লা কি ইচিয়া হ না টাইপ চিনি লা নিতুম কি পিদুন দুন হেদি লা সন আ হেণ্ডেল তো পো লা সো আ থ্রেড পেন সি ইতুম লা পু চিবুং ডেট তিটি নাং পোজং সি জিং থাং প্রাং দো পোতে লা আসো পেন আসো আং কেপ লং পা লুট নাং পো লা আহন বাং হাই ইংকে লা পুভুং জক তিটি নাং পো ইংকে লা মানে লা বাংকে আহোল হাই দা আবেলো অংকে থাং আং ক্রাক দা আবেলো লা সে হালা লা সন ফিং পিয়া চেট তাহল হাই টুথপিক বাংকে কি ইউ সি দ্যাট সি কে মে এমে না হানসি তুম চে হার্মার এডলো আসো পেন আ গাম সা ফানসে
1: তং দে ডক্টর পেনাঙ্গা তুমি চেথান যে ইসু চে সাফা মাতি চে পাকলারলো পুলোতে কনলাপ টি টিপু লাবং সোলাম ক আনা হ
0: কালাং পেশেন্ট তুম হেদি ভাং পেনলা সোলাং আর জু তুমতা দুদোলো দেট ইসু চে সাফা পুলোতে আ লেয়ার কনলাপ টি টিপু মানে ইং আর দেট টি টিপু সিনি তুমফান না নাং কে থান লাসন নাং আর জু টি টি ইসু চে সাফা লোপতে ইসু কন দেট টি টিপুতে ইংকে মোকা সেরেম লাসন দুকক টি টিপুতে পুসি নাং কার জু জু লাসি লাকে মিসকনসেপশন লাসন আ প্রবলেম থাং তাবে নিলে তুম ল ইনস্ট্রুমেন্ট দো হেদি আল্ট্রাসনিক স্কেলার লাহাই পেন সিনি তুম কি ইউজ করি জুনটুলা নিতুম আসো কে সাফা কে ইসি আ ভাইব্রেশন লা ভাইব্রেশন a pot pensi aso la ko an market ter pot ke nang ke kak dun chotla si one layer a sub a layer sa me hedi aso nang ke kon dun ave e la ke la vibration pasi ni tum la aso long bil pote la so vibration pasi ala a ke ter pot ke la puka ching da da na si a chi cho layers ta me nang ke kon dun pu bang ke ave la se la sa mis sa concept bang ke ni tum pa che thang nang ne aso যে সাফা লোপতে কন ডে টিটি টাং হো আসো ইং আর ডে টিটি টাং হো পো লাসে আসাপ্তা লাসো কনসেপ্ট ব্যাংকে নিতুম পাচে থাং থাপ নাং নে লাসে আসাপ্তা মানে আ লেয়ার নাংকে কন্দুন আবে লা বাংকে স্কেলিং মানে লা স্কেলিং কে হেডি এসো কাছে সাফা কে এভরি সিক্স মান্থস ই কুড়ি বেয়ার নাই যে নিতুম
1: তাং দে ডক্টর ইসো লা ইলি আর লেং কেথি হং থং কেবরা হিনি দো সেতা লা আনাং বং পেন কলসো আবাং সি আকে নাং সট নাই ল
0: নীলি বাংকে কাদকাবে আসো সি ইম্পর্টেন্ট বুঝি নীলি পুদামজি পিপদমা পোলোতে হেদি লা আপ্রাং আসো লাটা এস্থেটিক সানকে ইম্পর্টেন্ট পেগলো কমানি বাংকে আফি আসো বাং দো ও আপ্রাং আসো বাং আবি পিন পোলোতে লাটা চেলাং নো ডাক মাটি দি কাং নেক পুসি তামে আবি বাং পোলোতে লাং থো ডাক পো লাসি নীলি কে জং দাম দিল আজ মানে কান মা কে দো আসো আন্ডা ইম্পর্টেন্ট লাভলো ইসি ইসি আটি আ মানে আটুট মাসে হেডি আ ফাংশন কে দোলো লাপেন কে আফিয়াসো বাংকে লাকে কাদো কবিতা চিনিলো ইম্পর্টেন্ট হু পেকলো হলা বাংকে আফিয়াসো হাই আবে পুলোতে নাং কোসন সি কি চোকি জুন কে গ্রাইন্ড পো কে মানে মেস্টিকেশন কোসন সি কি করি বা মাদি দি তুম আঞ্চ বম পতা কাহে জে কে লা আপ্রাং সো পেন কে হে জে নো দাং জি আফিয়াসো পেন সি আসো মুন পিল হাই পেন সি কাহা জে জি মাদি দি লাসি লো লাসি আপ্রাং সো তা ইম্পর্টেন্ট লো আফিয়াসো তা ইম্পর্টেন্ট লাসি কাদো কবে আসো ফানসি মানে আর নাম নাং কি পি দুন আসো কে ইম্পর্টেন্ট লাভলো লাসে আর নাম নাং কি পি দুন আসো কোয়ান মা কে দোল আন মাং কে কোয়ান সে কে সেফ উঞ্জিমা লাবাং সে নি তুম বর ইপ নাং পো
1: চোরল ডক্টর নন কি জুৎসি নিলি নার জুথুইং তু ওরেল ক্যান্সার পুথাক নাং দি আসাব সো থান পন ইগজিমা
0: কালাং লম ওরেল ক্যান্সার পুলোতে নিলি কি জং নাম কাং টুং কে হেডি ডিউ টু হ্যাবিটস হ্যাবিটস আজয়নি সি ইলি তুম কাছে ফালাং নো দাম পুসি নিলি কি পু দাম জি বিপদমা পুলোতে ক্যান্সার লিডাম দেয়াং আপ্রাং ইসি কন্ডিশন দু প্রি ক্যান্সারস পেহেদি লাসি লাহাই বাং কে পিল নিতুম পুদামজি পোলোতে লাইক নন লম আসন সাদা সাদা কে চো তুম সাদা হে নট পো সাইনি পেন হেদি সাইনি পেন সাদা হে নট পো লাসন আং ওম লাসন ডাক মানে ও আসু মানে ডাক আং ওম আপু লা আসাদা হানত পো সাইনি পেন হাডাক পাং কেপ দাম পো ইংকে হাডাক ইসি হেডি টোবাকো পাউচ মানে হাডাক চেমান দাম দেট টিটিলো লাহাই আপদ হেডি হাডাক চেমান দাম দেট পো ইংকে মোকে কুপিল হাডাক ক্লেম নাম জিকে হোয়াইট কালার আসন আ পেচ নিতুম হেডি ঠেকলং লক পো হোয়াইট পেচ আসন ঠেকলং পো ইংকে এলং ওয়েট আদিম লং বিয়ারেট বিয়ারেট কালিতে লা এলং আদিম আলং বাংকে পেনাং দমকে জং হেলে পাং কেপ সামে আসাপ ওল পুকৃপা মানে কি ক্রু আসন ঠেকলং দামে লাতুম ডক্টর লং পাতে বকম দিয়ে পোমাটি দি লাকে পাংকে বেয়ার দি লংকে পাং কেপ কে পো কাপড়ে কা দিম লং সা আকু পাং কেপ পন্থু পো লাপুসি কে পাং কেপ আদিম বাংকে চেলার বই টিটিল আলাং তুম আস্তে মে কোয়ান সি আলাং তুম কাছে লার ডেট পো হা ডাক্তো বাকো পোচ হোয়াইট প্যাচ লাই সব চেপলাং লাভ লো পোলোতে হেডি লিউকোপ্লেকিয়া পুনি তুম পুপু হেডি লাকে মানে লাসো আ হরমু বাং হোয়াইট প্যাচেস বাংকে কন্টিনিউস বম লোপতে লাকে ক্যান্সারেস লং লিড দাম দেট পো লাকে ক্যান্সার চেপলাং দাম বেক পো

লাপোয়ানা পোয়ানা লেতুম কার্লি জি কার্লি রে এজেপশিয়ান কিলো নালুন আর জলং ইতাংলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু পেনাপ মাতে বস্তি ইংকয়রা ট্রক্সি ভমতিয়ানি আদা বাপর কপি পিসি রত পার জয়সীমা চেথা নামিকছে না আদা পরফাই ফরা মিনিট ফকে বাপরতে কায়াসান থাক থাক নানেতুম সিগনেচার চুন আর জলং ইজি লাবাং সফি পরফাই ফরা মিনিট ফকেরা হেনিয়া পর ওয়ান ডে মাতারাম লাপেনতে পরফাই ফরা মিনিট ফকেরা ফ অপর নাহলে তো মঙ্গলধানী আর জলং ইজি আদা পরফাই থ্রকরা মিনিট ফ অপরতে দেলহি পেন কাপাছে তাক ইংলিশ লাম্পেন বীরতা নালতুম আর জলং ইজি পরফাই থ্রকরা মিনিট কেবা পলতে আসনসন কার্বি কাণ্ড কাদম আলুন নালতুম আর জলং ইজি আদা পরফাই থ্রকরা মিনিট থংকেরা ফ অপরতে নেচে ফং নীলঞ্জির লবাংস আং ডেঙালং সনসিং তারু আলাম থে নালতুম আর জলং ইজি পরফাই থ্রকরা মিনিট থংকেরা সিরকেবা পলতে পিনি আসালাম থে নালতুম আর জলং ইজি পরফাই থ্রকরা মিনিট ফ্লিকেবা পলতে আসনসন কার্বি লুন বারিম নালতুম আর জলং ইজি আদা পরফাই থ্রকসিয়া পলতে দেলহি পেন কাপাসে তাক হিন্দি লাম্পেন বীরতা লাপেন পরফাই থ্রকসি রামিনিত ফ পলতে পুথ দেলহি পেন কাপাসে তাক ইংলিশ লাম্পেন বীরতা নালতুম আর জলং ইজি আদা পরফাই থ্রকসি রামিনিত কেবা পলতে ওবিয়া যায় মেক লাবাং সং ডেঙলং ফাইন আর্টস আপু থাক নালতুম জিতা রং পিপি লাপেন হুটবাং রূপজিলি ইং টিপিয়া তুমাং বং চিউ চিপুত আর জলং ইজি পরফাই থ্রকসি রামিনিত ফ্লিকেবা পলতে আসনসন কার্বি লুনচেতু নালতুম আর জলং ইজি আদা পরফাইনের কেবা পলতে দেলহি পেন কাপাচাতাক সমাচার প্রভাত লাপেন পরফাইনের কেবরা মিনিক্রে ফ পলতে পুথ দেলহি পেন কাপাচাতাক মর্নিং নিউজ নালতুম আর জলং ইজি আদা পরফাইনের কেবরা মিনিট থং কেবা পলতে আসনসন কার্বি লুনচে থাক নালতুম আর জলং ইজি পরফাই সির কেবা পলতে গুয়াহাটি পেন কাপাচাতাক পুয়ার আঞ্চলিক বাতরি নালতুম আর জলং ইজি পরফাই সির কেবরা মিনিট্রে ফ পলতে আসানসন হিন্দি দেলং রেচিং হানালু নালতুম আর জলং ইজি আদা পরফাই সির কেবরা মিনিট ফ্লিকেরা ফ পড়তে আসানসন ইংলিশ আলু নালতুম আর জলং ইজি পরফাই কেবরা মিনিট্রে ফ পড়তে তিরিম আকাই লাবাং সং ডেঙাল নালতুম রং ফারপি রং বে আকাই লামো কারেং রং ফারপি কে থান আলামজির আর জলং ইজি লাবাং সো ফি পুথত কাজিরহাং পি আকাই লামো আপুথাক হেওয়ালি ইং টিপি কে থান নালতুম আর জলং ইজি আদা পরফাই কেবরা মিনিট থং কেবা পলতে নিহাং নিতুরা লং কিদু আখাই আতুম আলুঞ্জির আসনসন আলুঞ্জির নালতুম আর জলং ইজি আদা পরফাই খ্রি সিয়া পলতে সোয়ালো আসে এং তং লাবাং সোয়াং ডেং নালতুম আর জলং ইজি কেচেং সি ইন্দিরা ক্রুপিয়া নিং আলু আলাম থে লাপেন লাবাং সো ফি ইনুত লুনবারী মালুনসিপি কাবান রং ফারপি লাপেন হুটবাং হুনমিলি ক্রোপিয়া তুমাং বং ছু ছিপু নালতুম আর জলং ইজি লাবাং সফি নালিতুম মুম্বাই পেন কাপাচাতাক বিবিধ ভারতী আজাই মেক পরফাই খ্রি সিরামিনি থং কেবা পর পেন আর জুছলং ইজি লাপানি হেলো পেনা আদাবা পর আকাশবাণী ডিফু পেন কেরত কাপার জি জিকে টাংতে দামথৈল নাং পুথত ইংলিশ আলোন আংডেং ইংলিশ আলু নাং ডেঙালো আদন্থু আলুন আর জুইকা ওল্ড সিটি কিলুন আলুন আলুন আলাম থে ফায়ার ফ্লাইস তো তাঁটি আর জুসিনাং লবাংসো আলুন

0: lapuan apuan altum english alun ang deng along ason son english alun arjalong itanglo english alun ang denke lapuan si kang toniklo lake akaspani dipu adun tu dam thuilo nang lake pini alamjer ang deng pini alamjer ang deng along karbiang long along child helpline a supervisor chesong terang lapen Hudbang, Pandateron Atumangbong, Chal Helpline, Laka Isi Paiwe Sirkep Nerkep Mate, 1098, Labang Soputak, Chiochiput, Arjexena.
1: A Prangsi Radio Garjara Dana Pansame, Nilian Pen, Suri Suri Ninkang Samakardom, Pajiriglo, Pini, Kachinki Chitan Ponji Lake, Ilitum, Non Pirate Long Munit Kebat Pik Penajok. Gibigi thi mate osomaratum penangana kisung kache tongnang la pusondo la penilitum thekdon long lasi osomaratum phan koson sikapajok dunjima po abidi kelongji phan pura elitum akaswani dipo hin pen kache pha pondo alangli melake che song terang po alangli nonamat district child protection unit along klembang phu alangli ke child helpline supervisor la ইলিতুম ইস্কার বিয়ংলং আংকাং আফান আলাংলিসি ক্লেম্পাতির পিপনল লাসি আলাংলিস সামেনন ইলিতুম আথেংনো সুদল লাসি আখ্যান আলিফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিনপেন সুরি সুরি নিংকাং সামকাডম পাজেরিকল তাতে আকেহাই পিনি ইলিতুম কাচিংকি চেথান জি আলাম থে কে জংল লাসি আফ্রাংসি নাংলি ফান কার্যুপঞ্জি কে লাপুল নাংলি কে চাইল্ড হেল্পলাইন মাতে অসমারটম ফান কেলাং জে ফানসি কে ক্লেম পি এবং ফুল লাসি লাবাংসো আ হেল্পলাইন কে দোপেন ইলিতুম ফান কপু আনা কেরাব দোল লাপেন লাবাংসো আ হেল্পলাইন মতে কেরাব জে ফান কে কপু আনা কেনাং সর লাবাংসো পুথাক নাংলি ক্লার্ডাক পেন রেডিও কার্যরাত ফান থান বাকলার পঞ্জিম খে
2: আপ্রাংসি কদে কবে রেডিও কার্য রাত তম ভাতামে কার্ডম পাজিরল পেন কে দাক আকাশবাণী দীপু তম ভাতামে কার্ডম পাজিরল লাবাংসো পুথাক কে চাইল পুথাক চাইল রিলেটেড ইস্যু অসমার তুম কিসুং কে ফো লাগাদ কবে বা এক্সাম্পল কাংবো পুনন পিছু সোমে কে এন আটা কাবে পেন লাহে তামে লাপেন কে কে কাত দুন লাসন তামে লাপেন কে পক্সো নন পক্সো চেথাং ও নন লা রেপ কেস লাসন পেন চলাং রেম প ওসো পা দোকান কাক প দাম জুই লাসন আকেস দো লাসি লাসন তুম ফান বাংকে কেরাই দুনজি কেরাই কম জি আফানসি লা চাইল হেল্পলাইন বাংকে দাক ইস্কার বিয়ংলং তামে এস্টাবলিশ ল লা ছতগালি আকো কাপ্রেক কাপ্রেক ডিস্ট্রিক্ট লং আনতামে দাক ইতুম কার বিংলং লং তামে ইস্ট দো ওয়েস্ট দো পট ওয়েস্ট কার বিংলং তামে দো লাসি লাবাংসো আসো মারতুম ফান বাং কেরাই

0: জি কে লাচন হেন ল নিরুতুম অলং চাইল্ড হেল্পলাইন পু একটা টোল ফ্রি নম্বর দো 1098 লাস 1098 লংলে হুমরি লোপল তাংটে হালা দাক এসসিপিএস পুদো হদাক কন্ট্রোল রুম ডব্লিউসিডি কন্ট্রোল রুম পু হদাক লে দাম্প কে কল বাং লিং তামে বাকে থেক দুন লং বাং লিং তামে মজক তামে রেসপন্সিবিলিটি দোল লাস হিন বাংকে থেক দুন লক আর্জু দুন লক প্রদাংটে বা কনানে তোয়ার লং আরটা কম হেক আসো তোয়ার লং আপু বিদবা চা দো থেক লং প্রদাংটে ডাইরেক্ট 1098 লং কল প্রদাংটে হালা কন্ট্রোল রুম রুম লং লে দাম্প লালবতে একটা সিস্টেম দো সিডেক্স সিস্টেম পুদো লাসো ডেস্কটপ ইয়াত হ অনলি লাগে ক্যাশ আপনার পট আনসি দো চট পো হাকা প্রেক পট ইউজ নো হা দাগ লং নাংলে পো লাসো ক্যাশ হা তুমান কল পেতে ডিটেল হিস্ট্রি থানাং পো আনকে লাসো ক্যাশ ডাইরেক্ট নি তুমন নাংলে পো
1: ও
0: সিস্টেম পে নাং ফরওয়ার্ডেড ইয়াত পো ইনকে নি তোমাকো মেথাং মেথাং পার্সোনাল নম্বরটা শেয়ার দো সো নম্বর লং তামে ডাইরেক্ট নাং কল দে তামে থাং প্রবলেম হবে আনকে নি তুম ম্যানুয়ালি রেজিস্টার করি পো লাসো ক্যাশ লং ইনকে বাংসো ইয়ংসে লাসো সিস্টেম লংলে এন্ট্রি লোপলো দাংতে ইনকে লাগে সপ্তাহ লং লাপ লাসো কেস বাংকে হো আঠা কান তামে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তামে লাপেন কে নিতুম ফানাং কল বদান ডাইরেক্ট নিতুম কি ইসি রেস্কিউ টিম পসি বুপু নিতুম কে হে চাইল্ড হেল্পলাইন 1098 কে একটা রেস্কিউ টিম নিলুতুম বাং ইয়ং সি আর্জুলং ফিল লোপতেন তে ইমিডিয়েটলি উইদিন লা 60 মিনিটস লা সং বং সি ইয়ং হেলে কে নে তামে দুনাং পো ইয়ং হেলে কাম অং তামে সানাই
1: চরোপার লি থান পাকলার পনপ তে খে নি নিজে ল মাজগমনি আছে তামে কার্জুলং মতে কে থেকদ লংতে নি তুমফান হুমরি ফিট মতে লাংসু কিপিয়া নাম্বার 1098 আলং কল ফিট লন্তে নি তুমপালে দুপু পু লাসি লাদাখ নি তুমপালে ডেট পেন আদায় বাংকে নি তুমি লাং পনভেট পোমা মতে কাপড়ে কাতুমতা নাচের আপ দু নাম হালা কে কল বেকা বাংসে তামি লাদাখ আদায় দো পোখে
0: লাতা নে নাংথান তো তেনে বুবল হালা নাই কলভেক বান আমেনকে এক্সপোজ পেল বাই চান্স মো পিনা কিসুং ফলক থাক লাফান তা দি বা টার্গেট দে থাক
1: কালা
0: সো জয়নি সি কমাস নাই কল মা আমেনকে শুন ছিল দাক বাংকে লাপেনকে লানাং কল নন লানবেল হংকে নিতুম প্লাস পুলিশ তুম হেদি তুম যে কন্টেক্ট পো ইয়ং সে নন সন জয় তুমকে কার্বিয়ংলং দাঙে থে উমতে দি
1: কালা
0: ননিলে তুমকে দি ফুসে দো কেসুং এ ফো আদিম কে হা বোকা জান তহ হা পু কেনে লাংহিন হা ডক মোকা তহ ইয়র কো আনে কে হেলো লো আসন তো ভাই নিতুম ডাইরেক্ট কেনে ওসি ফান বাং কল পো রিপ্রেজেন্টেটিভ ওসি থানা লং হেদি তুম ফান কল পো তুম ফান বাং পাদাম প্রাং পো আনসে নিতুম বাং লেদুন পো নিতুম বাং লেদুন দের চেজি লাগে চিনি কইলো
1: কালা
0: হেলোভিং অপর হেদি আসন লল আছে হদা নিতুম বাং কেলে দাপ চেজি ফান পুলিশ তুম ফান বাং অর্ডার পিপো
1: চরল অখে নি ক্লার্ডাক পেন থান বা চিনি থুলে থা পদ তাংতে পুথত আর্জু থেলাং নি ফান অসমার আতম ফান কেলাং কে পিনসো সোমার আবেল চর অসো সোমার আবেল আংতন অসমার পাংরং রাপেট সে নি তুম কেলাং পন্দ লাপেন কে লাদাখ পিসো কে এন পেনান কে দো লাপেন কে কাপড়ে কাপড়ে আকিসুং লং আনসে তামে নি তুম চেরাপ দুলো পুলাসি ইসি কার্জু থুক আংতুং কেলা পুল কমানে অসো ফান নন কে পিয়ার্থে মুনিট কে অং ও আজক পুলনাং কাচারলি আমেন পেন বাং হেম কাচু বিদুন কেপা দুন আসন তা ইলিতুম পেন আনকে থেক লং ল লাসি লাদাখ চেনেক হলু সামে দোপিক ইলিতুম আর্জু লং লাপেন থেক লং লাসি লাসন হুত সামে নং লিতুম কাচার আব্দুন আজা কং দম
0: দো লাসন দু হতে হেদি রিসেন্টলি আস কেস সামে লং উল নিলতুম হে হেম চুবিদুন প এনকে আটা কম পেন ডোমেস্টিক লাসন এলমতি লাসন সি দোপ ইনকে কাম কে ক্লেম অনাথ বাংকে বিশি প স্কুল পেডুন দেটি
1: কালা
0: আপস নিলে তুম বাংকে কেলাং পন 0 to 18 ইয়ার্স 0 পুলো তাংতে লাগে আপিয়ার লো আপ আর লোলে কে দো পেন তামে পাথি লংলে আয়াক তুম গেলা সান পাথি লোক তেমে দেদি
1: কালা
0: আসন দুহু তামে নিলে তুম চেরাব দুন মেলো আসো দুহু তা লাপেন কেন মোস্টলি নাং নন আঙ্কার জিও বাংকে যে আ হেম লং চুবি দুন পেন লাসন দুহু স্কুল ব্যাং পাদুন দে প কাম পি নে বিসি তৈ রং
1: কালা
0: লাসন দুদু এই প্রাং তামে লাসন কেস কে লং টাং লাসো দুহু তামে নিল তো ব্যাং দুন প হল সদিম লং কমাসি কার্জুন লং মা হা দা কল পো মতে দি কল কে পস তামে নন লম কে সোশ্যাল মিডিয়া কে থেক লং আং পন চু হেড তামে হল সকেস রিসেন্টলি নে মেনে শুন সেল সকেস তামে লাপু ইতু মানালো ইস নাল লাসকেস তা সোশ্যাল মিডিয়া লং বেসে থেক লং নিল তুম হে তুম সোশ্যাল মিডিয়া লং পেন থেক লং ডাইরেক্ট দাম ল ডাইরেক্ট দাম সি হদা কাকু রেস্কিউ ল ডেট পেন মেডিকেল লং ওয়ান ল সে ল্যাং পন লাসন ল আন ডেট পেন তুম একটা নিলে তুম লং দুজি সি ডাব্লিউ সি পদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হদাকে একটা ওসমার তুমা কোর্ট ল

0: phan bang ke hem kang sam binang kok po po la se arlo so bang ke koson si klem po la pen mo ning kan hini thoma phranga bang ke la tum phan koson si v2 po mate klem thu po
1: la so po thar bang ke mo meni li anang li thala mate di apia po phan custody pidat po
0: o
1: apia po tum long lo don plot po mo la kes jut et jong se arta plan et a phip dan de tung ge ki pudun ji thang rait sa belo
0: kala hala ana bang ke change de se tame chaw
1: hala pan bangke a suppose la young si do thai with that po di a suppose hala apia po po et tom long si a pan bang fit person pi that po
0: chorola akai nang li klar dak pen putha than pachini thu thega pot tangte putha arji solang nang li phan ilitum karbyang long nang li ke is karbyang long na sikelang bang phulote ma la si kup an ing dak lola bang so osomartum aduke do punon ba osomaratum আর্টাকে প্লেং প্লে পিসোকে এন পেনান কেতো লাপসনা ফাই কো আন বা ক্লাং লাই
1: তুম কার বিলং আংলং হেদি পেনাং আন কে দো ইলি তুম লং তামে হে ইলি তুম কে হ্যান্ডেল দুন লং মতে নিলি তুম কি অদ দুন লং কে সান তামে হেদি মোর দেন 50 দুই
0: ও
1: লাসনা কেস লক হে ইলি তুম কি অদ দুন লং লাপেন লা দেড দেলো নিলি তুম নন প্রেজেন্টলি কে নিলি তুম লং কেস কে 90 কে দোপো মিক্স লাবাংকে অনলি কেনে চটকালি চাল মেরে চা পচটকালি তামে লাস কেস লক তামে দো ও এলি তুম লং হেলা পেন লাস কাচি নিয়ে তুম সে কম তে দিয়া তো তুম বাংকে যে থাং ঠে আনিং চে হ্যাং সে ডগল পর থাং ঠে দুন জয় তা চক এয়ার চক পোপ লাস নেতি লাসি কে পাচিনি ধুলে থট ল লাবাং সো কামাথা জং সি দোলাং প্রধান তে লাবাংকে মো সপ্তমে আদায়িত দো কক পো লাসে লাসো কে বাংকে পেনাং আন দো ইতুম কার্বি আতুম দে কাপ্রে কাপ্রেক না দো
0: ও
1: আথেমা কার্বি এংলং বস্তমে ইতুম কার্বি এংলং লং কে বিহারি দো বেঙ্গলি দো আদিবাসী দো বড়ো দো দো সপাসে ইতুম কার্বি লং দেট সে লান পগে কালি তমে কাপ্রে কাপ্রে কমিউনিটি পেন দেহে দে লং লাসন ইয়াত
0: লাকে দো আনা খাই হান্স তামে লাং রাপে
1: লাং রাপে ইয়াল
0: তাতে আকে হাই পুথ নাং লিফান আর্জু থাং ইলি তুম পুলো নাং লাদা কার্বিয়াং লং লং কপিয়া কি সুং জয়নি মাতে কোসনা পৎসি লাপ আনা কেস কে অং রে ল লাবাং সো আপ থাক নাং লি ক্লার ডাক পেন থান পন ফ্লিয়ার জি মা খাই
1: চই লা ল কিসুং বাংকে দো ও ওসমার্টু ওসমার্টু কিসুং লসন হে ল যে এডুকেশন না হিন না তমে পচালি মুভে প কাম পচং ডাট্র
0: কালাং
1: চাইল্ড লেবার নিতুম রিসেন্টলি তা কন ল থ্রি ফেস ল নিতুম ল রেস্কিউ ড্রাইভ কে দাম বাজার টিন আর টাউন টিন ল ইস্কর বিয়ং লং আনকে হেদি লাসি চাইল্ড লেবার টা দো লাপেন কে নন পমে হেলি তুমি যে থানা সন ওসমার ফান কে পচারলি আ মেন পেন কি বিদুন পহদা কে বিবন না দোম ব্যাং আ মাইন্ডসেট কা প্রেক প কে পচারলি গেলি কাম সে পেনে রং টেটি লাপেন কে কমানে এনজাইটি ডিপ্রেশন লসন আই স্টেজ তো দুদু সোমারটুম হেদি বা পাস আলাম পদ বা পেনান পি পুতুম জব লাহাই পেনে প ডিপ্রেশন নং লক তুম তামেদো লাহাই তুম তামেদো লাপেন কে ইসি লসন তুম ফান বাংকে ফ্রি কাউন্সেলিং পিপি ইন্ডিভিজুয়ালি বা টেলিফোনিক কাউন্সেলিং কি পুদো হালাসন পেন তামে কাউন্সেলিং আফান নাং কল মে 1098 লাল নিলি তুমবা ইংকে আলা নাই কল ফান বা নিতুম কল্প আনি কাউন্সেলিং পিপ লাল লাপেন কেলা চাইল্ড লেবার আর তুম ভান্তামে নিলিতুম ইয়ং সে থেকলং পুরোটাংতে নিলিতুম ওয়ান ডেট পো ইং হালা কি বি পন বেগ তুম বানবাঙ্গে লাগে কেস ফলক পন্তা
0: ও
1: আতে মালা তুম চিনি লর সে এক্লেম মেনাং মতে দি আপসে বাংস সমার তুম ফান বাঙ্কে একটা নন নিলিতুম লং বাঙ্গে আবে হো চিলড্রেন হোম পদদো চিলড্রেন হোম পদদো তামে ডাক ডাক ধানশ্রী লং একটা দো মিশন কনসার্ন পুদো তামে ডাকে মোস্টলি কে নেই তোম ভানসি বিবি যা বাঙ্গে হেদি নন এডপ কাকুরি বা পিপ ওয়েদার তা সন্দমান হেদি সন্দমান সি বি অরফেনেজ পসিস্টেম আয়াছি পালে দো ডাক বাঙ্গে বেশি গে তামে টেম্পোরারি আফান বাঙ্গে বি দামে তামে পার্মানেন্টলি কি বি আফান বাং হেদি আদিম আবে ইয়ং সে পি এ পোবে প্রধান তে পার্মানেন্টলি কি বি আফান আবে নন মাতকে হা কাপ্রেগা ডিস্ট্রিক্ট লং সে বিদাম নক আতে আসন লালাসি ইয়ং সে আপি এ পদক পন্তে পমে হেনি লেন থান সন আপি এ পোফান হাং দাত পো ইনকেলা তুম ফান মনন ফি মং নকেলা সন আকো তৈ দিতে ইয়াত পো হেদি পুরা ডাক

0: Nay bang kia je yong si intang kring rang la chelang un yat un patang te la bang so sponsor se bang long le lo sakuri do yat do patang te ha yong si duk dat boy dat ka be bin no patang te ekta HIR pu do human rights investigation report plus ha di ni tum bang dam po ako SIR ta kuri po hata apot se hada sob kuri la po je hok pet lo ma patang te di la tum pan bang ke sarkar pen ki pi do মানলিটিন হেদি লাপেন কাপড়ে কাপড়ে কেস কে লসন ল ইয়ংসি কিবি দুন পেনাং কাত জুই বা নানে বচক পস্তামে হেদি তুম ফান্তামে নিলতুম লং বিকক প ননসন টেম্পোরারি শেল্টার পিপো টেম্পোরারি শেল্টার পিপো অঙ্কে লাতুম ফান ব্যাং আপিয়া পো নম্বর হাই কালেক প ডিস্ট্রিক্ট আন কনাদমা লসন রিসেন্টলি তো নিলতুম কে লং দো হা ওয়েস্ট বেঙ্গল পেন দ্যাট কে ব্যাং ট্রেন স্টেশন সে বেড়ে লস ওকে লাসন অকে আছে তো বা হ্যাঁ ডিমাপুর তুম বর্ডার হেদি লাসন লং সেদ পো ইনকে আসে দায় তুম লং দিমলি লাতুম ফান্তামে লাসন নিলি তুমবাং ওয়ান পো আনকে টেম্পোরারি শেল্টার পি পো আপি পো পান হ্যাং পো না পাচিং থুম পো নিতুম ফান নিতুমবাং ইস ইস ক্রি পো হ্যাঁ আনকে আর তুম ফান লুদুন পো লাসন ইয়াল
1: তাতে নাংলি পুল মপেন আপি দো মতে আপো বাং কে পি কেসুন এ চলং পেন চকলাম থাকতে চদাম থাকতে লাপসন তুম আফা না কে রাব তো পোলাসে পেন আনা রাব তুম কে কসন সে হুমরি নাং জিমা কপি সি ক্ল্যাম নাং জিমা চিনি নে দেব তাহে লাপসি জয় কে পেন জ্যাসেমেট কে ক্ল্যাম উন আজা কং বাং কে কুপসন খাই নাংলি তুম হুমরি দাম দেয়া ফ্রাং পেন আলাং তুম কে ক্ল্যাম জি আজা কং মাই কুপসন
0: আলাং তুম কে ক্ল্যাম নিং ইয়ে বাং কে পামে হানি লিয়ে নাম্বার কে থান হেদি 1098 লং কল নন আনপার কে হডাক পেন লি তুম ইসিস দুন পো নিতুম বাং আখবর লং পো মেতে দি কপি হাডাক একটা টাইপ দো কপি মানে কিছু ইফো মালা সব টাইপ কপি প্রবলেম টাইপ মতো পড়াশোনা প্রবলেম প্রদান তে ইয়ংসি আপো দো তামে প্যারালাইজ বা আপো উইদেট আপাই তামে থাং দা আবে ডেলি বেজেস আসন বা পু চংদা চট লাসন পিতামে লং এপ্লাই লং লো লাসি লাসন তুম ইয়ংসি এপ্লাই জি প্রতাং তে বিলো 18 নং পোর্টাকে আউ সোর্টাকে হেদে আরন তুম বাংতা লা 109 এট লং হুমরি তাতে চকল কমান মা হডাকে বাং ইয়াছি দুই কি দো বাংগে হে তুংকার বি গলি অপসি কমান মা অখমিয়া লাম কে থাক হেদে লা বাং ডিটেইলস পাঠান তাং তে চকল হডাক নি তুম বা ডকুমেন্ট সাই বাং এন পো হে ডকুমেন্ট সাই নাং জি আলা আবিয়ং সি আপো উইদে প্রতাং তে ডেথ সার্টিফিকেট লাহে তুমি নাং আধার লাহে নাং পো ইনকে ইয়ং সি আপো সো ডেট আপো সো দে একদম প্যারালাইজ পাই পোতামে মেডিকেল রিপোর্ট নাঙ্গি একটা প্রুফ মানে দি আলা পোতাম তাহলে তুম লং পো
1: নাংলি থান ল বংস নাম্বার লং কল লনতে মাতে হুমরি লতে কেরাব লং জি পু লাসি লা বংস কেরাব বাংকে নাংলি তুম আনসি ক্ল্যাম্পন এট পোমা মাতে আনুট কাপড়ে খান কাছি কি দাম চুনাং লাং দল খাই
0: নিলে তুম লাস আকামে হে বা নিতুম আর রোল লাগে রোল রেসপন্সিবিলিটি লহে সেটামে নিতুম বাংকে নিতুম লে কি পি গেলি লাস খেনে বাংকে আফান বাংকে বাংক ডাক পেন সেন সেন যে পর নিতুম পেনাকে থে দলাই হাতম পান বা ইনফর্ম পম মো সব কালেক্ট লাভ লো প্রতাংতে হেটি সব প্লেং লো প্রতাংতে মুনিত দো ওলো প্লেং লো প্রতাংতে মো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার হ্যাঁ হালা পেনসি একটা এঙ্গেলা সি ডাব্লিউ সি তুমপেন একটা মিটিং কন্ডাক্ট পো বা একটা ইসি ভেরিফাই কা করি ফান হেদি ডকুমেন্টস কা ডোগ আলং তুমসি হ্যান্ডেল পো লান বাঙে নিলে তুম বাঙে ওয়ান যেমন সে নিতুম আর্জুলং বতে ওয়ান পো সবলা কে এপ্লাই নিং পিপি সি কোশন মা লাহে বাঙে নিলে তুম ক্লেম পি পো রেকর্ড বাং হাডাক বি পি বেট পো হা তুম বাঙে আকো ক্লেম থো পো সঞ্জাল একটা কমিটি বোর্ড পুদি আসো আপুথা খাদি কেলাং আপুথা খাই হা তুম বাং সিং কে ডিসিশন এন পো
1: চোরপার লখাই নাংলি থান পাকলার পনপত তাংতে পিনি লিতুম কাচিং কি আলং নাংলি সোলাং দো রা রাফান মতে লিতুম কাচিং কি কার্জু ফ্রং আ রাত দো আনা ফান নাংলি হিন পেন নাংলি নিং কা মাথা কুপিনি কানিং জি কাং তুং কে থান কাং তুং আপসন আলাম থে দোলাং প্লান্টে নাংলি থান পাচিং ইক থাতে খাই
0: চক ইসি এভেয়ারনেস সিস্টেম লাই দিও পামে তুম চিথান ল মোস্টলি কে বিতুম নন কে থেক লং বয়েট কে পক্সো তামে দো পক্সো লাপেন কে লা চাইল্ড মেরেজ চাইল্ড লেবার লাগা দো গোবে তামে থেক লং যংসে থেক লং বদংতে ইলি লাং দিং পেন এ ব্যাং আসলে পুলা সন বাং ইগনোর নে দেন নাংপো সব তামে একটাই সি রেসপন্সিবিলিটি দলো এস এ ইন্ডিয়ান সিটিজেন হেদি nasi labang so number pilo pot 1098 pilo pot la so number bang toll free apot hada call non ang parke kadugo we akisung ko ajad la kisung tame osomar related an osomar tong kisung an.

0: anambarlong humri lo padang te niri tum rabdun thekpo yongsi ya hala anambarlong the call ke lapu ma chachaklun padang te niri tum da chini ni datpo
1: kalang
0: la la thema atok atok niri tum da damun edat mate de
1: ase
0: yongsi hala so anambarlong humri lo padang te niri tum phodun po apare ni tum longdun po lapen ke pamehni ni thano depression under depression te mel dokok ya dokok pa tame counseling phanang kol tame counseling it ni tum long professional counseling do pasen ni tum bang truth telephonic counseling pg ba yong se office long vaing putang te bang office ke danel tum rong khelan nong se non man ke do rong khelan la ki ji school dung se do das ta por hodak vaing tame jong sa ko anso se chini klar dak chini yang tung la pen ka ko la কে প্লাই পিন নে পথাক তমে হডাক সি বাংনা পো কে বাং কে হে নি তুম লং সি না পো মে হে স্পন্সরশিপ আলো আপু থাক তমে বাংনা পো হডাক সি কল দ্যাট পন্তমে নি তুম হ্যাং পো সন ল সি মজক তমে থেগলং লক বা না নে স্ট্রিট চিলড্রেন থেগলং লক পতমে বা ইনুদা সো ফান কি বি পন একদম চেনে খলো ও পতমে বা চাইল্ড ম্যারেজ আর টাকা ভে পেন পিনান সো মে কিছু পি থেগলং লং পতে কি কাট দুন থেগলং লং প্রতাংতে কাং বো চিনি দুন প্রতাংতে লাপেন কে একটা দো কিডনেপ পুতপুদ দো
1: কালাং দো
0: রিসেন্টলি অসো পকে চি থ্যাং ওলো দ্যাট সো ওকে নে পেন হা কাপ্রে স্টেট সি পন দসে লাসন তমে থেক লং চিনি দুন পতাং তে ইমিডিয়েটলি 109 এট লং কল ও পলতাং তে নিলি তুম এসএস দুন লং পলা পেন তুম রাব দুন থেক পো না লাস ইয়াকো কাদো গবে তমে আপিয়ে পো পন তমে ইসিয়া কে চাক সন ল ইসিয়া হো পসন ল জে ফিরে ইয়াং নে ময়ক পান্তা ইয়ং সি হেম কাছু বিদুন পেন লাসন কে সুং ফদে ইয়াত পতাং দি আর জাপ ক্লুক নি লাসন সে পুপু নি তুম আলা আপি পো তুম বন্ধ হেদি তা কনভিন্স হে ফেরে নে নে আর জা তামে নি তুম দু নি তো লগত দো পো পুলিশ তুম দা দো পো নি তো লগত কোর্ট তুম দা দো পো অ্যাডভোকেট তুম দা দো পো লাসি মাথা নাং নে সব পথাক বাঙ্কে সব আপি পো তুম তামে ফেরে নে বা বাঙ্গে প্ল্যাং ও পমান সে নি তুম ফানাং লাং রপনি তুং কে থাং জুবি থাকতে পু থাং তা মাথা নে
1: মি পিক আন ল কে নাং লি কে থান পাশিনি পন কে ক্লার ডাক পেন লাপেন কার্জুলং আনারা তুমস্তা মেলাং লি লাম আর্জুলং পেন আর ডি পিপো পুসিনিং থেল লাপেন আলে চো এন্ডো নং ইলি তুম কিসুং কে ফোদেট মতে কিসুং কে ফো তুম আনজতা মেলাং লি কে থান আতেং পেন লে ক্ল্যাম লন্তে ইলি তুম কিসুং পেন সামে জক পন পো তাংতে আকে হাই পুথত কিজুৎসি আর্জুলং নং লি ফান পেনাং কে ইলি তুম এ অসমার মতে আর্টা কে প্লেং প্লে পেন পিসো পেনান কে দো চেন্নাই হলো আদু কে দো আং তনালাম কে জেথান তেমা পয়ফে সামেনন কিজুৎসি নালে ফান কার্জু কাং তুং কে লাপুল অসমার তুম বিহেক থি ইলার পেন কেসো গা চলং লক হা পেনা আনা কে থে পর্স তামি কেসো চলং লক লপসন তা পেনা আন দো লপসন তুম হাসা মিনাং লি তুম রাবদন মা কে
0: ইয়ংসি অসমার তুম থি ইলার ধু পেন কেসো প্রতাংতে আসো পথা বাংকে এনেকে নিলতুম চুহেতা মে কেস লং লদে আদিবাসী আসো কেস না আলং তুম ব্যাং সারেন্ডার দেলো আসো ফান হ্যাঁ প্যারালাইজ ফর্ম এলো মানে আসো প্যারালাইজ কেসো বাং আর্লু এলো আমার সে লাতুম তা চেলাঙ্গন এলো পেলো আমার সে আসো পথা বাংকে লাতুম আবাং সারেন্ডার দে আসো ব্যাং হ্যাঁ আর তোমার চেন লং এলো লাকে সি কেনে তুম লং দুই স্পেশাল এডপশন এজেন্সি তুমলং হ্যাঁ আতম ফান মাংসি হেন অওয়ার্ডেড লাসে লাসন আকে সু আদু কে নিয়ে বাংকে এ তুম গভর্নমেন্ট আকাপ্রে স্কিম দুই হাতুম ফান বাংকে হেদি স্টামিনারি তুম হিন পেন বাংকে লাতুম ফান বাংকে স্পেশালি লাকে সু ফান কে রাব দুন পয়াত বাংকে হেদি নিলি তুমলং বাং স্কিম বাংকে আবে
1: চরল নালি পথরা কার্জু সামে ক্লাডাক পেন থান বাচিনি পথ আথেমা কাজিনি কে নাং সত ইলি তুম কার্জু লং আর তুম সামে কাচিনি কাপাচিনি কে ইলি তুমা কে নাং সত পশ্চিনি লি আর্জু থুলে থল তাংতে একে হাই পিনি ইলি তুম কাচিং কি বাংকে পেন আন চিং কি লং ল পেন কিচিং কি কেলে দাম দে সিতামে দোপিক লাং পয়ফে সামে আপর কে চক ল পথ পিনি ইলি তুম কাচিং কি চেথান বাংকে লাপানলে রিপন ইকল নাং খাই তাংতে পিনি আলাং লি পেন কাচিং কি চেথান কে লাপান সি কাংতন ইকল কার্ডম
2: লাপোয়ান আপোয়ান আলে তুম চাইল্ড হেল্পলাইন আলাখা ইসি ফাইভে সিরক্যাপ নেরক্যাপ মাঠে 1098 আপুথাক কার্বি আংলং আলং সুপারভাইজার চেসং তেরাং লাপেন হুটবাং ফান্ডার তের তুমাং বং চিহিপুত আর জলং ইতাংল চিহিপুত আং দেখে লাপোয়ানি কাংতনিকল লাকে আকাশবাণী ডিফু এসন কেনাং সটকা পাচিনি এলামথে আর্যেক থা নন বস্তি গাছিক্লো নিফাই ইংকরেনের ক্যাব ভঙ্কুর